0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোত খানি পাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে, অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারে সারে। মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ, অন্ধকারে উঠেছে গুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে, মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা ঝঞ্ঝামদ রসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি সপ্তময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরী গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। মনে হল এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পদ্পদ চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি। ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিভাগি। বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। হে হংস বলাকা আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা, শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা, দেখিতেছি আমি আজি এই গিরিরাজি এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়। দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে, কোন পার হতে কোন পারে। ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখারে গানে, হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 20 শতকের কলকাতা কিন্তু কবি, লেখক, সাহিত্যিকের প্রাণের শহর হয়ে উঠেছিল। শহরের রাস্তাঘাট, ময়দান, কলেজপাড়া, চায়ের দোকান, মেসবাড়ি, কেবিন, পত্রিকার অফিস সবই কিন্তু হয়ে উঠেছিল টকবগে তরুণদের আড্ডাখানা। কল্লোল যুগে অচিন্ত্য কুমার লিখেছেন যে মির্জাপুর স্ট্রিটে ফেভারিট কেবিনে কল্লোলের দল কিন্তু চা খেত। গোল শ্বেত পাথরের টেবিলে ঘন হয়ে বসত সবাই গোল করে। দোকানের মালিক চাটকে ভদ্রলোক, নাম যতদূর মনে পড়ে নতুন বাবু, সুজন সুলভ স্নিগ্ধতায় আপ্যায়ন করত সবাইকে। সেই সংবর্ধনা এক এত উদার ছিল যে চা কিন্তু বহুক্ষণ শেষ হয়ে গেলেও কোনো রকমের সংকেতে সে জ্যোতিচিহ্ন আঁকত না। যতক্ষণ খুশি আড্ডা চালিয়ে যাও জোর গলায়, কে জানে হয়তো আড্ডাই আকর্ষণ করে আনবে কোনো কৌতূহলীকে, তৃষার্ত চিত্তকে। পানের অভাব হতে পারে কিন্তু স্থানের অভাব কিন্তু হবে না। এক্ষুনি বাড়ি বাড়াবে কি, দোকান এখন অনেক পাতলা হয়েছে, এক চেয়ারে গা এলিয়ে আরেক চেয়ারে পা ছড়িয়ে দিয়ে বসো। সাদা সিগারেট নিয়ে একটা, অন্তত একটা খাকি সিগারেট। বহু তর্ক ও আস্ফালন, বহু প্রতিজ্ঞা ও ভবিষ্য চিত্রণ হয়েছে এই ফেভারিট কেবিনে। কল্লোল সম্পূর্ণ হতো না যদি না সেদিন ফেভারিট কেবিন থাকতো।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কিনুকোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পা সারু কত কি যে, ছাতার অবস্থাখানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতার আনাচে কানাচে নয়, নতুন শতকে এইসব তরুণদের আধুনিক জীবনবোধ কিন্তু ছিল আদ্যন্ত নাগরিক। গ্রামের কোন সঙ্গে কিন্তু কোনো না কোনো সম্পর্ক থাকলে সবাই কিন্তু নিজেকে কলকাতার লোক বলেই মনে করত। গোপাল হালদারের মতো প্রত্যেক বাঙালির সেই সময় ছিল দুটো ঠিকানা, এক ছিল তার জন্মভিটে, দুই ছিল কলকাতা। পূর্ববঙ্গ থেকে কলকাতায় এসে এই শহরের প্রেমে কিন্তু পড়ে যান বুদ্ধদেব গুহ। বুদ্ধদেবের আক্ষেপ ছিল যে কোনো ডিকেন্স, বালজাক, টলস্টয় বা বোদলের কলম ধরেননি কলকাতার জন্য। তবে বাংলা ভাষায় আধুনিক নাগরিক জীবনের এক অনাসাধিত রস কিন্তু পাওয়া যায় তার বিভিন্ন লেখায়। ক্লাইভ স্ট্রিটের চাঁদ, এ নাগরিক কোলাহলের মধ্যেও শহরের শান্তির বৈপরীত্যের যে অনবদ্য ছবি বুদ্ধদেব গুহ তুলে ধরেছিলেন সেটা কিন্তু অতুলনীয়।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী বাণী অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, শান্তি আর কোলাহল, কাড়াকাড়ি আর মারামারির যে বিভিন্ন বর্ণনা আমরা গত 100 বছরে কলকাতা নিয়ে পেয়েছি, সেটা কিন্তু কলকাতা নিয়ে রাগ, ঘৃণা, ভালোবাসার নানা বয়ান আমাদের কাছে নিয়ে এসেছে। 200 বছরের ব্যবধানে কলকাতা গোটা জাতির মনোভূমি হয়ে গিয়েছে। বাবুদের বোলচালের শহর থেকে বিভিন্ন শ্রেণী, বর্গ, বর্ণ, বাঙালির আপন আবেগ সবই কিন্তু আমরা দেখেছি। প্রায় প্রতি বাঙালির কথা বলে দিলেন নাগরিক কবিয়াল যখন তিনি গাইলেন, আমাকে পড়লে মনে এসো এখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল, হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাতো তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। ন ছবি ন তুমি ছবি।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

মাসাই মারা জঙ্গল ঘুরে আমরা চলেছি লেক নাইভাসার উদ্দেশ্যে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক এই লেক নাইভাসা। কুয়াশা ঢাকা সকালের মাসাই মারাকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হলো লেক নাইভাসার উদ্দেশ্যে। প্রায় 5.5 ঘন্টা পথ চলার পর এসে পৌঁছলাম লেক নাইভাসাতে। বেশ মনোরম আবহাওয়া, এতটা জার্নির ক্লান্তি এখানকার ঠান্ডা আর তাজা হাওয়াতে কোথায় যেন মিলিয়ে গেল। এখানে এসে আমরা যে রিসোর্টটায় উঠলাম সেটাও এক কথায় অনবদ্য। রিসোর্টের চারিদিকে বড় বড় গাছ, সামনে একটা বিশাল প্রশস্ত লন, আর তাতে চেয়ার টেবিল পাতা, আর ঠিক তার পরেই, হ্যাঁ ঠিক তার পরেই রয়েছে টলটলে জল ভর্তি লেক নাইভাসা। মানে একদম লেকের পাড়েই আমাদের এই রিসোর্টটা। হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি আরে সেই আপনাদের সবথেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। নিজের রুমে গিয়ে লাগেজগুলোকে রেখে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বাইরে বেরিয়ে রিসোর্টটা ভালো করে দেখতে দেখতে লেকের দিকে এগিয়ে গেলাম। কিছুটা এগোতেই দেখি একটা বোর্ড লাগানো রয়েছে, আর বোর্ডটাতে একটা ভয়ঙ্কর অথচ মজার সতর্কবার্তা লেখা আছে, অন্ধকার হয়ে গেলে আর একা একা লনে ঘোরা যাবে না। আসলে এই লেকের জলে প্রচুর জলহস্তির বাস, আর তারা আবার গভীর রাতের অন্ধকারে আমাদের রিসোর্টের লনে পাইচারি, মানে ওনারা নাইট ওয়াক করতে আসেন। খুব স্বাভাবিক, সারা দিন জলে থেকে ওনারা বড্ড ক্লান্ত হয়ে যান যে, তাই তো রাতের বেলায় এই লনে পাইচারি করেন। আর সেই সময় যদি কোনো দুপে, মানে কোনো মানুষকে সামনে দেখতে পাওয়া যায়, তাহলে এই জলহস্তিরা তাদেরকে তাড়া করে। মানে সোজা কথায়, যেচে না মরতে চাইলে রাতের বেলায় ঘরে থাকাই ভালো। চলুন আমরা এখন একটা ছোট্ট ব্রেক নেব আর শুনব এই ট্যুরের অনেক মজার কথা। তবে তার আগে শুনে নেব ব্যাক টু ব্যাক কয়েকটা গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ। আর এখন আমি আপনাদেরকে শোনাবো তিনটে খুব সুন্দর গান। প্রথম গানটা অন্বেষার গাওয়া জানি জানি তুমি, দ্বিতীয় গানটা শোভন গাঙ্গুলির গাওয়া মন আমার, আর তৃতীয় গানটা এলএম নতুন দেশে।

0: ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি সেই অপূর্ব সুন্দর লেক নাইভাসায়। আমার এই ট্যুরের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। সামনেই দেখি একজন ম্যানেজার টাইপের কেউ ঘুরে বেড়াচ্ছেন, 6 ফুটের বেশি লম্বা, পরনে পুরো দস্তুর 3-piece স্যুট, মাথায় একটা বেশ বড় হ্যাট, আর হাতে বেতের ছড়ি। ভদ্রলোকের চেহারাটা দেখলেই মনে সম্ভ্রমের উদয় হয়। ওনাকে দেখে মনে হলো উনি ঠিক যেন সেই পুরানো ব্রিটিশ যুগের কোনো ইংরেজ সাহেব। আমি ওনার পাশে দাঁড়িয়ে মৃদুস্বরে হাই বললাম। এতক্ষণে উনি দূরে লেকের দিকে তাকিয়ে এক মনে কি যেন একটা কিছু দেখছিলেন। আমার আওয়াজ শুনে চমকে গিয়ে ঘাটটা ঘোরালেন আমার দিকে। এবার দেখলাম ভদ্রলোকের সোনালি রঙের একটা বিশাল গোপ রয়েছে, আর মুখে একটা বেশ মোটা হাভানা চুরুট। চোখ কুচকে আমার দিকে একবার তাকিয়েই হেসে ফেললেন উনি, তারপর ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, গুড মর্নিং স্যার। ধপধপে সাদা স্যুটে আর হ্যাটটা ওনাকে দারুণ মানিয়েছে। এই সকালে এই রকম ড্রেসিং সেন্স আমাকে অবাক করে দিল। না মানে দেখে গম্ভীর টাইপের মনে হলেও ওনার কথা শুনে বুঝতে পারলাম উনি কিন্তু বেশ মজার মানুষ। ওনা থেকেই জানলাম ওনার নাম হলো আর্থার। সেই ছোটবেলায় বাবার হাত ধরে সুদূর ইংল্যান্ড থেকে এই আফ্রিকায় আসা, আর তারপর থেকে এটাই ওনার ঘরবাড়ি। বাবার পর উনি এই রিসোর্টের মালিক। এখানেই বিয়ে, 2 মেয়ের জন্ম এখানে। মেয়েরা অবশ্য দুজনেই এখন USA সেটেলড। আচ্ছা, আপনার মনে আছে সেই বনফ্রি সিনেমাটার কথা? হ্যাঁ হ্যাঁ, সেই বহু বছর আগে, মানে 1966 সালে বনফ্রি বলে একটা অসাধারণ সিনেমা হয়েছিল। দশকের পর দশক এই সিনেমাটা ভালো লেগেছিল সব জেনারেশনের মানুষদের। বনফ্রির কেন্দ্রীয় চরিত্রে ছিল একটা সিংহি, যার নাম ছিল এলসা। ওই এলসার পালক পিতা জর্জ অ্যাডামস এই রিসোর্টে বহুদিন থেকে সিনেমাটা শুটিং করেছিলেন। এলসা আর জর্জের অনেক সিন ওই সামনের লনেই শুটিং হয়েছিল। সেই থেকে এই রিসোর্টের নাম এলসা মেয়ার রিসোর্ট। ভাবতেই কেমন একটা দারুণ ফিলিংস হচ্ছে। আফ্রিকার ঘন জঙ্গলের বুকে এরকম একটা বিখ্যাত রিসোর্ট আমার এই কদিনের থাকার ঠিকানা। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, এক্ষুনি ফিরে আসছি আমি। ঘুরবো আমরা আফ্রিকা। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। আর এখন যে গানটা শোনাবো সেই গানটা আপনার মনকে ভরিয়ে দেবে। দুর্নিবারের গাওয়া মনটা আহারে।
1: ছুটে চলে কুয়াশাতে, কথা তার যেন টয় ট্রেন পাহাড়ে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি লেক নাইভাসাতে। বনফ্রি সিনেমাটার শুটিংয়ের অনেক ছবি, অনেক স্মৃতি আজও এই রিসোর্টের দেওয়ালে সযত্নে রক্ষিত আছে। কিন্তু পর্যটকদের সেই সব ছবি তোলা বারণ, কারণটা বুঝতে পারলাম না। ভাবলাম একবার এই রিসোর্টের মালিক ওই আর্থারকে কারণটা জিজ্ঞেস করি, কিন্তু সেটা একেবারে ভুলে গেছিলাম। রিসোর্টের লনে বসেছি, কফি আর কুকিজ দিয়ে গেল একজন, তারপর লাঞ্চ করে সারাটা দুপুর লেকের পাড়ে অলসভাবে ঘোরাঘুরি, আর সামনের ওই ঘন জঙ্গলের মধ্যে একটা নির্দিষ্ট সীমা অবধি সাহস সঞ্চয় করে ঘুরে আসা। বিকেলবেলা লনে গিয়ে বসলাম আমি আর আর্থার। এই কয়েক ঘন্টায় এই ভারী কি মানুষটা আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন। আমার আন্দাজ ওনার বয়স হবে অ্যারাউন্ড 60 ইয়ার্স, কিন্তু কথাবার্তায় আর ওনার সব ব্যাপারে অদম্য উৎসাহ দেখলে সেটা বোঝার উপায় নেই। একটা জিনিস দেখলাম, এখানে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম, মানে এত বড় রিসোর্টে মাত্র 15 জন পর্যটক রয়েছে। বিকেল গড়িয়ে ধীরে লেকের গায়ে পাহাড়ের ওপারে সূর্যাস্ত হলো, আর সেই গোধূলি লগ্নের মায়াবী আলোয় আমরা দুই বন্ধু, মানে আমি আর আর্থার, বয়সের পার্থক্য ভুলে নিজে নিজের দেশের আর সেই ফেলে আসা দিনগুলো স্মৃতিচারণায় মগ্ন হয়ে গেলাম। এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, হাজার হাজার পাখি চিৎকার করতে করতে নিজেদের বাসায় ফিরছে, ওদের আওয়াজে আমরা নিজেরা একে অপরের কথা শুনতে পাচ্ছিলাম না। অগত্যা মুখে কুলুপ এঁটে হালকা কুয়াশায় ঘেরা রহস্যময় ওই দূরের জঙ্গলটার দিকে তাকিয়ে বসে রইলাম দুজনে, আর তারপরই ঝুপ করে অন্ধকার নেমে আসলো নাইভাসার বুকে। সেই সাথে নিজে নিজেই জ্বলে উঠল রিসোর্টের আলোগুলো। এতক্ষণ ধরে লেক নাইভাসার বুকে কয়েকটা কালো কালো উঁচু উঁচু কিছু একটা দেখছিলাম, এবার সেগুলো নড়ে চড়ে উঠল। আমাকে ওই দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে চারিদিক কাঁপিয়ে হা হা হা করে হেসে উঠল আর্থার। সন্ধ্যার নীরবতা ভেঙে এরকম একটা হাসি বড্ড বেমানার লাগছিল। আমরা লনের যেখানে বসে তার ঠিক পেছনেই একটা খুব উঁচু গাছ, হাসির শব্দে ভয় পেয়ে সেই গাছ থেকে পাখির দল আবার চিৎকার করে উঠতে শুরু করলো। সেটা দেখে আর্থারের বোধহয় আরও হাসি পেল। টানা 5 মিনিট ধরে চলল তার ওই অট্টহাসি, আর আমি বোকার মতন তাকিয়ে রইলাম আর্থারের দিকে। হাসি থামলে অবশেষে আর্থার আমায় আশ্বস্ত করে বলল, ওইগুলো সব জলহস্তি বা হিপো, এখন ওরা আসবে না, সবাই ঘরে ঢুকে গেলে তারপর ওরা আসে, আসলে সবাই মানুষকে ভয় পায়, এমনকি একজন মানুষও সব থেকে ভয় পায় আর একটা মানুষকে। চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান, আর গানের ওপারে আমি আসি আপনাদের কৌশিক। শুনতে থাকুন radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ। আর এখন যে তিনটে গান শুনব সেই গানগুলো হচ্ছে, প্রথমে ঈশান মিত্রর সমারোহে, দ্বিতীয় মেঘলা দাশগুপ্তর কাছ থেকে দূরে, আর তৃতীয় সমন্তকের গাওয়া এই যে আমি। এনজয় করুন।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। পরের দিন সকালে এই রিসোর্টের গাড়িতে করে বের হলাম একটা ক্রেটার ওয়াকে। ক্রেটার ওয়াক সেটা আবার কি? আসলে একটা মৃত আগ্নেয়গিরির ওপর রয়েছে গভীর লেক আর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হরিণ, জিরাফ, জেব্রা আর ওয়াইল্ড বিস্টের সব দল। দারুণ মজাদার আর অ্যাডভেঞ্চারে ভরা ছিল আজকের দিনটা। মাঝখানে কিছুটা ট্রেকিং করতে হলো, আর তারপর ঘন জঙ্গলের ভিতরে জেব্রা আর হরিণদের পেছন পেছন হাঁটলাম, মজা করে ওদের সাথে ছুটলাম, ওরা দৌড় লাগালো আর পিছন পিছন আমরা, যেন নিজেদের শৈশবে ফিরে গেলাম কিছুক্ষণের জন্য। ঘন্টা তিনেক পর রিসোর্টে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। ঠিক 4টে নাগাদ বেরোলাম নাইভাসাতে বোটিং করতে। বোটিংয়ের জায়গায় দেখি বেশ ভিড়। সামনের একটা সাদা লাল রঙের বোটটা দেখে খুব পছন্দ হলো আমার। টিকিট কেটে উঠে পড়লাম বোটটায়। লেকটা বিশাল। কেনিয়ার এই লেকটা এই দেশের সব থেকে বড় লেক। 6,181 feet উঁচুতে প্রায় 140 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা লেকটা প্রাণী বৈচিত্র্যে পরিপূর্ণ। প্রচুর পাখি আছে এখানে, আর তাদের আওয়াজে কান পাতা দেয়। আমার মতন কয়েকজন পর্যটক ওঠার পর বোটটা ছেড়ে দিল। তারপর আস্তে আস্তে নাইভাসা লেকের তীর বরাবর চলতে শুরু করল আমাদের বোটটা। যত এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে জঙ্গল যেন আরও ঘন হচ্ছে। আশেপাশে সভ্য জগতের চিহ্ন আর দেখা যাচ্ছে না। একদিকে লেক নাইভাসা, যার এপার ওপার দেখা যায় না, অন্যদিকে আফ্রিকার বিখ্যাত জঙ্গল আর বিশাল উঁচু উঁচু ব্যাসাল্ট পাথরের চাই। জলের ধারে ধারে আবার জলহস্তির দল একবার ডুবছে আর একবার উঠছে। আর একটা অসাধারণ দৃশ্য দেখলাম, ফিশ ইগলের মাছ শিকার। মানে এটা দেখতে আমাদের কিছুটা কেনিয়ান সিলিং খরচা করতে হলো, যেটি থেকেই আমরা কয়েকটা ছোট মাছ কিনে নিয়েছিলাম। সেগুলো একটা একটা করে জলে ফেলছি, আর গাছের উপর থেকে এক একটা ফিশ ইগল জলে ঝাঁপিয়ে পড়ে সেই মাছ মুখে করে নিয়ে চলে যাচ্ছে। অত উঁচু গাছ থেকে ওদের ওই ডাইভটা না দেখলে বিশ্বাস করা যাবে না। সত্যি দেখার মতন এক দৃশ্য। প্রায় 1.5 ঘন্টা বোটিং করে আমরা আবার আমাদের রিসোর্টে ফিরে এলাম। সন্ধেবেলায় এই রিসোর্টের মিনি সিনেমা রুমে বসে বনফ্রি সিনেমাটা আবার দেখলাম আমরা সবাই। এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এই রিসোর্টেই আমরা প্রচুর পাখি দেখেছি, আর দেখেছি এক বিশেষ প্রজাতির বানর যার নাম কোলোবাস মাঙ্কি। খুব অদ্ভুত তাদের দেখতে, আচরণও বেশ অদ্ভুত। সারাক্ষণ কী যেন খুঁজছে, এতটুকু স্থির হয়ে বসার জো নেই। সাদা আর কালো রঙের লোমে ঢাকা পুরো শরীরটা তাদের, বেশ বড় সাইজ, এক একটা ওজন হবে 14-15 কেজি বা তার বেশি। আর্থার বলল এরা বন্য জীব হলেও এখন এরা মানুষের কাছাকাছি থাকতেই ভালোবাসে। লেপার্ডস, লার্জ ইগল আর শিম্পাঞ্জি এই কোলোবাস মাঙ্কিদের শিকার করে খেয়ে নেয়। একসময় মানুষও যথেচ্ছভাবে এদেরকে মেরেছে এদের চামড়া আর লোমের জন্য। আজ এরা এন্ডাঙ্গার্ড স্পিসিস। এই সুন্দর কিন্তু অসহায় প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আজ আমাদের উপর। তবে যখন খাবার জোটে না, তখন এরা মাঝে মাঝেই এগ্রেসিভ আচরণ করে। আমাদের রিসোর্টেই দেখলাম রেস্টুরেন্টের বাইরে জটলা করে বসে আছেন ওনারা সব। না, তারা নেই, তবে চোখে মুখে একটা অপেক্ষার আভাস। কিছুক্ষণ পর আর্থার নিজের হাতে ওদের জন্য রান্না করা স্পেশাল কিছু খাবার বেশ বড় বড় মেটালের গামলা করে রেখে আসলো ডান দিকে ঠিক উঁচু গাছটার নিচে। মুহূর্তের মধ্যে আনন্দে লাফালাফি করতে করতে ওরা ছুটে গেল সেই দিকে। আর তারপর গামলাগুলোর চারিদিকে গোল হয়ে বসে আমাদের মতোই বেশ ভদ্রভাবে চেটে পুটে খেয়ে নিল সবটুকু। দুপুরের দিকে বের হলাম সাফারিতে। ল্যান্ড ক্রুজারের মোটা মোটা চাকাগুলো দেখেই বুঝতে পারছিলাম এগুলো বেশ শক্তিশালী। পথের দুধারে খাড়া উঁচু পাহাড়, যার কয়েকটা আবার সুপ্ত আগ্নেয়গিরি, মানে এখনো ভিতরে ভিতরে ফুটছে, সময় হলেই ফেটে পড়বে। মাউন্ট লঙ্গোনাট নামে ঘুমন্ত আগ্নেয়গিরিটার অনেকটা উপরে আমরা গাড়ি নিয়ে উঠে পড়লাম। উপরের দিকে পাহাড়টা প্রায় ন্যাড়া, আর কিছু ফাটল নিয়ে হালকা বাষ্প বেরিয়ে জানান দিচ্ছে ভিতরে ফুটন্ত লাভার অস্তিত্বের কথা। অত উঁচু থেকে যেদিকে তাকাই শুধুই কালো কালো পাহাড় আর ঘন সবুজ জঙ্গল। অনেক দূরে কালো সাপের মতন একটা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে, ওটাই সেই ন্যাশনাল হাইওয়ে। আসলে আগের দিন আমরা ওই রাস্তা দিয়েই মাসাইমারা থেকে এই নাইভাসাতে এসেছিলাম। কেনিয়ার এই সড়কটির সঙ্গে আফ্রিকা মহাদেশের অন্য প্রতিবেশী দেশগুলোর যোগসূত্র রয়েছে। পথে দেখা মিলল কয়েকটা বেবুন পরিবারের সঙ্গে। এই ঘন জঙ্গলে গাড়ি থামানো আর বেবুনদের খুব কাছে যাওয়া দুটোই বিপজ্জনক, তাই আমাদের শত অনুরোধেও ড্রাইভার গাড়ি থামালো না। আর ওই গাড়ি দ্রুতগতি বেগের কারণে বেবুনগুলোকে আমি ফ্রেম বন্দি করতে পারলাম না। আমাদের এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100136126 বা +91 833 505 2001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হল www.globeindia.in। এখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন এদের সব দুর্ধর্ষ প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে লেক নাইভাসায়, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আমাদের আজকের আস্তানা হলো গ্রেট রিফ্ট ভ্যালি লজ অ্যান্ড গলফ। এই রিসোর্টটা পাহাড়ের ঢালে অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। বেশ কয়েকটা পাহাড় জুড়ে ছড়িয়ে আছে এই রিসোর্টটা। দূর থেকেই পাথর আর কাঠের নির্মিত আকর্ষণীয় ঘরগুলো নজর কাটছিল। রিসোর্টের গেটে পৌঁছতেই নিরাপত্তারক্ষী ড্রাইভারের থেকে কিছু কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে আমাদের গাড়িকে ভিতরে প্রবেশের অনুমতি দিল। সেখান থেকে রিসেপশন রুমের দূরত্ব প্রায় গোটা একটা পাহাড় পেরিয়ে, সে এক এলাহি ব্যাপার। আর হবে নাই বা কেন, কেনিয়ার প্রেসিডেন্ট স্বয়ং উহুরু কেনিয়াত্তার রিসোর্ট বলে কথা, হট টাওয়েল অ্যান্ড ব্ল্যাকবেরি জুস সহযোগে আপ্যায়ন গ্রহণ করে পৌঁছে গেলাম আমাদের ঘরে। অবিশ্বাস্য সুন্দর সেই ঘর, প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগে গেল। আর আমার ঘরের লাগোয়া কাঠের ব্যালকনিটা সিম্পলি অসাধারণ। চারিদিকে দিগন্ত বিস্তৃত ঘন জঙ্গল, প্রখর রোদের তেজে তপ্ত জঙ্গলের ঘ্রাণ, আর আরও ভালো লাগলো ঘরের ভেতরে হামিং বার্ডের অবাধ আনাগোনা। আমাদের দেশে চড়াই আর শালিক পাখি একসময় দেখেছি ঘরের ভিতরে এসে ঘুরত, এখন শহরে ফ্ল্যাটে সেসব আর দেখা যায় না। হয়তো গ্রামের দিকে এখনও আছে সেই সব পাখিগুলো, কিন্তু এই পৃথিবীর সব থেকে ছোট পাখিকে এভাবে আমার ঘরের ভিতর উঠতে দেখব সেটা আমি সত্যিই ভাবিনি। রিসোর্টটা এতটাই বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রিসোর্টের স্টাফরা গাড়িতে করে যাওয়া আসা করছে। দেশের প্রেসিডেন্টের কত টাকা থাকলে এমন একটা রিসোর্ট বানাতে পারে সেটাই ভাবছিলাম। যাকে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রেখে কী লাভ, এখন লাঞ্চের জন্য ডাক এসেছে ওখানেই যাই। এখানে খাওয়া দাওয়ার মধ্যেও বেশ একটা রাজকীয় ভাব আছে। মেনুতে কেনিয়ার ঐতিহ্যবাহী সব রকমারি খাবার থেকে শুরু করে বিভিন্ন কন্টিনেন্টাল খাবারও রয়েছে। সুসজ্জিত ওয়েটার খুব সুন্দরভাবে পরিবেশন করছে। আমি প্রথমেই নিলাম ইরিও নামের একটা খাদ্য। আসলে এটা দেখে আমাদের চেনা খিচুড়ি মনে হলো, যার উপরে পার্সলে পাতা সুন্দর করে গার্নিশ করা রয়েছে। অভূতপূর্ব তার স্বাদ। তারপর একে একে মতোকে ন্যামা নামের সব খাবারগুলো ট্রাই করে দেখলাম। ন্যামা আসলে আমাদের মাটন কষার আফ্রিকান ওয়ার্সন। শুনবো শুনবো আর জানবো আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

পেট পুরে ভোজন পর্ব সেরে চারিপাশের প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। তবে আমাদের গাইড মেলভেন তারা দেওয়ায় আর দেরি না করে রওনা দিলাম এক অসাধারণ সুন্দর দ্বীপের উদ্দেশ্যে, কারণ এখন না বেরোলে এই রিসোর্টে আবার ফিরতে সন্ধে নেমে যাবে। একটা সুপ্ত আগ্নেয়গিরির উপর এই বিশাল নাইভাসা লেক, আর তারই মাঝখানে জঙ্গলে ঘেরা রোমাঞ্চকর একটা দ্বীপ ক্রিসেন্ট আইল্যান্ড। দ্বীপে পৌঁছে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সারি সারি রঙিন ডিঙি নৌকা। বহু বছর আগে এই ভলক্যানো লাভায় ঝলসে যাওয়া একেসিয়া গাছের গুড়ি হ্রদের জলে আজও ক্যানভাসে আঁকা ছবির মতন দাঁড়িয়ে, যেন শেষ আগ্নেয় উৎপাতের সাক্ষ্য দিচ্ছে। বোটে ওঠার সাথে সাথেই পড়তে হলো লাইফ জ্যাকেট, আর তারপর আমাদের বোট পাড়ি দিল ওই দ্বীপের উদ্দেশ্যে। নাইভাসা হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের মধ্যে একটি। জেলেরা শেষ বেলায় জাল টেনে পাহাড়ের দিকে ফিরছে, আর সেই ফিশ ইগল উড়ে এসে ছো মেরে মাছ তুলে আবার উড়ে যাচ্ছে। হ্রদের কিনারায় মারাবু স্টর্ক ও পেলিকান পাখিরা ঠায় দাঁড়িয়ে আছে, আর তাদের বড় বড় ঠোঁট দিয়ে জল থেকে মাছ তুলে নিচ্ছে। দ্বীপের কাছাকাছি আসতেই দেখা হলো পরিবার সমেত একদল জলহস্তির। জলের ভেতর থেকে মাথা তুলছে, আর একজন আরেকজনের সঙ্গে বড় হাঁ করে কামড়াকামড়ি করছে। হয়তো এটাই ওদের খেলা। দাঁতের সাইজ দেখে ভয় পেয়ে গেলাম যথেষ্ট। আমার এই খেলায় বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি ভাই ছোটোখাটো বাঙালি, এই আফ্রিকান হিপোদের সাথে আমি কিছুতেই খেলব না। তবে প্রচুর ছবি তুলে নিলাম এই হিপোদের। আসলে সন্ধে নামার পর এরা দ্বীপের উপর উঠে আসে, তাই তার আগে আমাদের দ্বীপ ছাড়তে হবে। এবার আমাদের ডিঙি পৌঁছলো ক্রিসেন্ট দ্বীপের পাড়ে। আগ্নেয়গিরির লাভার ভস্ম জমে ধীরে ধীরে উঁচু নিচু টিলার মতন আকৃতির ক্রিসেন্ট দ্বীপ তৈরি হয়েছে। আমরা প্রথমেই উঠে গেলাম দ্বীপের সব থেকে উঁচু টিলায়। সেখানে অসংখ্য জিরাফ চলতে চলতে আপন মনে একেশিয়া গাছের মগডালের পাতা খাচ্ছে। আমরাও কিছুক্ষণ তাদের অনুসরণ করে চলতে চলতে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। সে এক দারুণ মজার অভিজ্ঞতা। টিলার উপর থেকে সম্পূর্ণ দ্বীপ ও চারিদিকে পরিবেষ্টিত হ্রদ দেখে মনে হচ্ছিল এ যেন রূপকথার কোনো একটা দেশ। একেশিয়া গাছের জঙ্গল সম্পূর্ণ দ্বীপটাকে শামিয়ানার মতো ঢেকে রেখেছে, আর তাতে অসংখ্য প্রজাতির পাখি আর কোলোবাস মাংকির আনাগোনা। সমস্ত দ্বীপ জুড়ে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য জেব্রা, হরিণ, জিরাফ আর ওয়াইল্ড বিস্টের দল। এই দ্বীপে হিংস্র মাংসাশী প্রাণী না থাকায় আমাদের নিশ্চিন্তে পায়ে হেঁটে জঙ্গলে ঘুরলাম। তবে সন্ধ্যার আগেই দ্বীপ ছেড়ে বেরিয়ে আসতে হয় সবাইকে, না হলে জলহস্তির দল সারাদিন পর দ্বীপে উঠলে যদি মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায় তবে আর রক্ষা নেই। ভাবতে ভাবতেই অন্ধকার হয়ে আসলো, আর সূর্য ডুবতেই ঠান্ডা ভাবটাও বেশ জাঁকিয়ে বসলো এই দ্বীপে। আর এখানে থাকা নিরাপদ নয়, ফিরতে হবে রিসোর্টে। ওপারে যাওয়ার জন্য পারে এসে চড়ে বসলাম আমাদের বোটে। দেখবো আরও অনেক কিছু, ঘুরবো মাসাই মারা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

অ্যাম্বোসেলি পার্ক কেনিয়াতে প্রাচীনতম এবং মাসাই মারার পর দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় বলে মনে করা হয়। এখান থেকেই দেখা যায় আফ্রিকার সর্বোচ্চ পর্বত 5,895 মিটার উচ্চতার বিখ্যাত কিলিমাঞ্জারোর বরফে ঢাকা চূড়াটা। কোনো এক সময় ইউরোপ থেকে এইখানে হাতি আর জিরাফ শিকার করতে আসতেন অভিজাত ইউরোপিয়ানরা, আর স্থানীয় মানুষদের ধরে ইউরোপে গিয়ে বিক্রি করার কুখ্যাত দাস প্রথা প্রচলিত ছিল তারও আগে থেকেই। আমরা লেক নাইভাসা থেকে এসে পৌঁছেছি এই অ্যাম্বোসেলি পার্কে। 307 কিলোমিটার রাস্তা, মানে মোম্বাসা রোড কিন্তু একদম মাখনের মতন। আর রাস্তার দুই ধারের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে প্রায় 6 ঘন্টা কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আসার পথেই দেখতে পেয়েছিলাম আমাদের সেই চাঁদের পাহাড় বা মাউন্ট কিলিমাঞ্জারোকে। এই বরফে ঢাকা শিখরটা সকালে এবং সন্ধ্যায় পুরোপুরি দৃশ্যমান, কিন্তু সারা দিন মেঘের মধ্যে লুকিয়ে থাকে সে। ড্রাই সিজনে, মানে জুন থেকে আগস্টে, এই পার্কে প্রচুর জীবজন্তুর সমাবেশ ঘটে। এখানে আপনি সহজেই দেখতে পাবেন হায়না, জেব্রা, জিরাফ, সিংহ এবং রকমারি পাখি। এছাড়াও রয়েছে আফ্রিকান গন্ডার ও চিতা। এত হাতি রয়েছে এখানে যে গুনে শেষ করা যাবে না। এছাড়াও পার্কে বেশ কয়েকটি মাসাই গ্রাম রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় আকারের হাতি পাওয়া যায় এই অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক কেনিয়াতেই। এছাড়াও সিংহ, ওয়াইল্ড বিস্ট, হরিণ, ফ্লেমিঙ্গো ও হরেক রকমের পশু পাখি আছে এখানে। ও আচ্ছা, এখানে পশু পাখিকে কিন্তু খাঁচায় রাখা হয় না, বরং মানুষ, মানে আমরা খাঁচায় বন্দী হয়ে গাড়িতে করে এই জঙ্গলে প্রবেশ করি। আর আমাদেরকে সিংহের দল, হায়না, লেপার্ড, ওয়াইল্ড বিস্ট সবাই এসে দেখে যায়। আমি যখন এরকমই এক খাঁচা বন্দী হয়ে জঙ্গলে গিয়ে ঢুকলাম, তখন উত্তেজনায় আমার হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর একদল জেব্রা আস্তে আস্তে এসে আমাদের ভালো করে শুকে দেখল। না না, আমরা ওদের খাদ্য হওয়ার যোগ্যতা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হলাম, আর ওরাও নিজেদের মধ্যে কি একসব আলোচনা করতে করতে দূরের হরিণের পালের দিকে এগোতে লাগলো। খাঁচার ভিতর আমাদের কিছুই করার নেই, শুধু নিরাপদ দূরত্ব থেকে ছবি তোলা ছাড়া। জেব্রাগুলো

মতন ভেজ নয়, রীতিমতো ননভেজ লাভার। আর তারপর কি হলো বলবো, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো সেই সিংহীদের কথা।

মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প।

0: আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কে আমরা রয়েছি গ্রিল দিয়ে ঘেরা গাড়ির ভেতর। আমাদের ঠিক সামনেই পাঁচটা বড় বড় আফ্রিকান সিংহি, একটু দূরেই একটা বিশাল বড় দাঁতাল হাতি স্থির দৃষ্টিতে দেখছে আমাদের। এরা একা থাকে না, নিশ্চয়ই ওর দলবল আশেপাশেই রয়েছে। আমাদের পিছনের দিকে হরিণ আর জেব্রার দল, কি অদ্ভুত সহাবস্থান, কেউ কাউকে পাত্তাও দিচ্ছে না। হ্যাঁ, তবে যে কথা বলছিলাম, সিংহীদের দল তো আমাদের দেখে আস্তে আস্তে এগিয়ে আসলো, মানে যেভাবে আসছে তাতে বেশ বুঝতে পারলাম আমাদের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে ওদের। আসলে একজন রাজাই আরেকজন রাজাকে সঠিক সম্মান দিতে পারে, ওই সব হরিণ আর জিরাফরা কি করে বুঝবে আমাদের কদর। সবার প্রথমে যে সিংহীটা ছিল মনে হয় সেই হচ্ছে এই গ্যাংয়ের লিডার। এমনিতেই আমাদেরকে পই পই করে বুঝিয়ে বলে দেওয়া হয়েছিল যাতে আমরা জঙ্গলে কোনো রকম চেঁচামেচি না করি। আর এখন এই সিংহি হাতি জেব্রা দেখে অনেকের গলা তো শুকিয়ে কাঠ, সুতরাং চেঁচামেচির প্রশ্নই নেই। লিডার সিংহীটা মানে দলনেত্রী যিনি, তিনি এবার হেলতে দুলতে এগিয়ে আসলেন আমারই দিকে। আমাকেই কেন এত পছন্দ হলো কে জানে, পরে বুঝলাম আমি তো রয়্যাল বেঙ্গল টাইগারের দেশের লোক, তাই আমাকেই পছন্দ। তিনি আসলেন সবার আগে, তারপর আমার জামাটা শুকলেন, তখনও বাকিরা কিন্তু দূর থেকে অবজার্ভ করছে। আমার হাত পা সব কেমন যেন শক্ত হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। খুব শখ করে গায়ে যে পারফিউমটা লাগিয়েছিলাম সেটার গন্ধটাও আর পাচ্ছি না, শুধু বোটকা একটা গন্ধ, মানে এই সুন্দরীর গায়ের গন্ধ। মাথাটা ঝিমঝিম করে উঠল, কয়েক মিনিট মাত্র, তারপর আমাকে ছেড়ে উনি পিছন দিকে ফিরে হালকা হুঙ্কার দিলেন, মানে দলের বাকিদের ডাকলেন মনে হলো। এরপর এক এক করে সবকটা সিংহে আমাকে এসে শুকে গেল। কি ঝামেলা, মানে এতগুলো মানুষ আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এই সবাইকে ছেড়ে আমাকেই কেন পছন্দ করলো। যাই হোক, তারপর সবাই মিলে ওই বাঁদিকের পাথরটার সামনে শুয়ে পড়ল, দৃষ্টি কিন্তু আমার দিকে। মনে হয় আমাকে খাবার প্ল্যান ট্যান করছে ওরা ওখানে শুয়ে শুয়ে। এবার আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে, তোরা না আফ্রিকার সিংহি, শেষে এই পেট রোগা বাঙালিটাকে পছন্দ করলি তোরা। বিকেলে যখন রিসোর্ট ফিরে আসলাম তখন আমাকে নিয়ে সবার কি উৎসাহ, এমনকি একজন ফ্রেঞ্চ মহিলা যিনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন ওই পার্কে, তিনি এসে বারবার আমার জামার গন্ধ শুকে বোঝার চেষ্টা করে গেলেন যে কি এমন পারফিউম মেখেছিলাম যেটা সিংহীদের এইভাবে অ্যাট্রাক্ট করে। কেনিয়ায় এরকম ন্যাশনাল রিজার্ভ আছে অগণিত, আর হ্যাঁ, বন্যেরা বনেই সুন্দর, তাই তারা বনেই ঘুরে বেড়াক, আর মানুষ তাদের দেখুক নিরাপদ দূরত্বে খাঁচা থেকে। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

কেনিয়ার অ্যাম্বুসেলি ন্যাশনাল পার্ক থেকে এবার আমরা চলেছি সোজা দক্ষিণের সমুদ্রের দিকে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান ওশন বা ভারত মহাসাগরের তীরে আফ্রিকা মহাদেশের সব থেকে সুন্দর বীচ দেখতে আমরা চলেছি আফ্রিকার আরেকটা দেশ ট্যানজানিয়ার বিখ্যাত বীচ শহর জ্যাঞ্জিবারের উদ্দেশ্যে। এই 712 কিলোমিটারের রাস্তা শুধু ফাটাফাটি থ্রিলিং। এই 12 ঘন্টা জানি সেটাও আবার রেঞ্জ রোভারে। পুরো রাস্তায় কোথাও ঘন গভীর জঙ্গল, কোথাও বা আগ্নেয়গিরির পাকডণ্ডি

দৃশ্য। ভোর পাঁচটা বেজে গেছে, তবুও কালো আকাশে কোথাও কিচ্ছু দেখা যাচ্ছিল না। শুধু আমাদের গাড়িটার তীব্র হেডলাইটে সামনের জঙ্গল আর রাস্তার পাশের গভীর গিরিখাত বুঝতে পারছিলাম। হঠাৎ উত্তর পশ্চিম দিকের আকাশে ঝলমল করে উঠল মাউন্ট কিলিমাঞ্জারো চূড়া। সূর্যের প্রথম আলো আফ্রিকা মহাদেশের সব থেকে উঁচু চূড়ায় রিফ্লেক্ট হয়ে যে অসাধারণ সুন্দর দৃশ্যটা সৃষ্টি করল, সেটা দেখার জন্য হাজারবার এখানে আসতে আমি রাজি। কালো আকাশে রূপারি কমলা রঙের চাঁদের পাহাড়ের চূড়া, এই মুহূর্তে আর কিচ্ছু নেই যেন আফ্রিকার মহাদেশে। তবে কিছুক্ষণ পর আমাদের গাড়িটা ডান দিকে মোড় করতেই পিছনের পাহাড়ের আড়ালে হারিয়ে গেল আমাদের চাঁদের পাহাড়। দক্ষিণ গোলার্ধে ভারত মহাসাগরের জলে ধোয়া জাঞ্জিবার দ্বীপটা হল ট্যানজানিয়ার জাঞ্জিবার দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপ। এর সব থেকে উত্তরে রয়েছে নুইং ফিশিং নামের একটা ছোট্ট গ্রাম। আমরা যাব সেখানেই। রাস্তায় দুবার হল্ট করা হয়েছিল কিছু লাঞ্চ স্ন্যাক্স খাওয়ার জন্য। আফ্রিকার গ্রামগুলো দেখলে বোঝা যায় যে এখনো আধুনিক সুযোগ সুবিধা এখানে সেভাবে প্রবেশ করেনি। আমরা যখন জাঞ্জিবার পৌঁছলাম তখন সন্ধে ছটা। আমাদের রিসোর্টটা নোনবি বিচের একদম উপরে। ফ্রেশ হয়ে স্ন্যাক্স খেয়ে সবাই ছুটলাম বিচে। আসলে এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো সারা দিন বিচে আর ভারত মহাসাগরের নীল জলে দাপাদাপি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে প্রথমে দেখে আসলাম লাইট হাউস। এখানে মহাসাগরের ঢেউ বেশ কম, তাই প্রচুর মাছ ধরা নৌকা দেখলাম ভেসে বেড়াচ্ছে, প্রচুর ছবি তোলাও হলো। তারপর জলে নেমে সাঁতার আর তুমুল স্নান। নোংবি বিচ স্ট্যান্ড আপ প্যাডলিং এর জন্য আদর্শ। প্রতি ঘন্টা হিসেবে $15 ভাড়া নেওয়া হয়। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরে পূর্ব আফ্রিকা ডাইভার্স ডাইভিং সেন্টার, যেখানে ডাইভিং এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি ভাড়া নিতে পারবেন। আমিও সেটাই করলাম আর তারপর স্কুবা ডাইভিং করতে নেমে পড়লাম জলে। সঙ্গে অবশ্যই একজন প্রশিক্ষিত ডাইভারও থাকে। এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বারকুড়া মাছ থেকে ছোট অক্টোপাস, বিশাল বড় স্টিংরে, রঙিন ম্যাকারেল, হরেক রকমের সামুদ্রিক প্রাণীর মেলা দেখলাম জলের নিচে। এখানে ফলের বাজার দেখলাম খুব নাম করা, সব ধরনের ফল অনেকটাই সস্তায় পাওয়া যায় এখানে। এখানেও দেখলাম প্যাশন ফ্রুট, লাল রঙের ফলটা অনেকটা সবেদার মতন। তবে কেন এর নাম আবেগের ফল সেটা কিন্তু বুঝিনি আজও। কি কেমন লাগলো আমার এই ট্যুর? সেই মাসাই মারার জঙ্গল থেকে বরফে ঢাকা মাউন্ট কিলিমাঞ্জারো দেখে জাঞ্জিবারের বিচের মজা, যেতে ইচ্ছে করছে আফ্রিকা। তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 8100 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। আর তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের অনেক ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাচ জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভি দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলার হবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাই কো অন্ন নাই কো বস্ত্র নাই সম্মান নাই কো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিল আমাদের পাশে বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত।

0: দিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের ফোট স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছো ভাষা জীবনের মূলে তাই ভুল। অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু। ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা। বিস্মৃতির মর্মে বসে রক্তে মোর দিয়েছ যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। ন ছবি ন তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

আমাদের জীবনে সব থেকে ভালো সময় কোনটা বলুন তো? আগে হ্যাঁ, একদম ঠিক বলেছেন, আমাদের শৈশবটা। আমাদের শৈশব, আমাদের চাইল্ডহুডটা এতটা মিষ্টি, এতটা রঙিন যে সেটা সারা জীবন আমাদের মনের মধ্যে গাঁথা থাকে। আর আজকে সেই রঙিন শৈশবকে নিয়েই আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেব। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি হয়ে উঠতে চলেছে রঙিন শৈশবকে নিয়ে। আমাদের প্রত্যেকের শৈশবই অত্যন্ত রঙিন ছিল, কিন্তু তার মধ্যে কয়েকজনকে আমি জানি এবং তাদের কিছু ছোটবেলাকার ইনসিডেন্ট জানি যেগুলো কি না সিরিয়াসলি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকেরই ছোটবেলাটা কতটা রঙিন ছিল। তো সেই রঙিন শৈশবের কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডা সফরটা জমে উঠবে, কিন্তু সবই জমে উঠবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, সে আমার এক চেনা পরিচিত দাদা এবং তার অত্যন্ত পছন্দের একটি কার্টুন, একটি কমিক ক্যারেক্টার ছিল অরণ্যদেব। আর সেই অরণ্যদেব সাজতে গিয়ে সে একটা অদ্ভুত কাণ্ড করেছিল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেটা, না আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রঙিন শৈশবকে নিয়ে। তো আমার দাদার এই ঘটনাটা কিন্তু সিরিয়াসলি অসাধারণ। ব্যাপারটা হচ্ছে, তার খুব পছন্দের কমিক ক্যারেক্টার ছিল অরণ্যদেব, এবং সে অরণ্যদেব সাজতে গিয়ে নিজের ঠাকুমার একটা বেগুনি রঙের শাড়ি একদম ফর্দাফাই করে দিয়েছিল। যদিও তারপরের ফলটা কি হয়েছিল বুঝতেই পারছেন, কিন্তু এই ঘটনাটা শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে কতটা রঙিন ছিল বলুন তো আমাদের সেই সময়কার শৈশবটা। তো রেডিও বাংলা নাইট ডট কমে এই রঙিন শৈশবকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরবর্তী কথাটি যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, সে আবার সম্পর্কে আমার এক কাকু, এবং তার নাম হয়ে গেছে পাগলা কাকু। কেন সেটাই তো বলবো আপনাকে, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রঙিন শৈশবকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমার সেই কাকু খুব ছোটবেলা প্রচণ্ড সকালে উঠত ঘুম থেকে, এখন কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠেছে এবং ওঠার পরে দূর থেকে সানাইয়ের শব্দ শুনতে পাচ্ছিল। সেই সকালের নিস্তব্ধ পরিবেশ তার সঙ্গে সানাইয়ের শব্দ শুনে সেই ছোট্টবেলা আমার সেই কাকু নাকি ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল, এবং তারপরেই তার নাম হয়ে যায় পাগলা। বর্তমানে এখনও ওনাকে অনেকে পাগলা বলেই ডাকেন আর কি, কিন্তু আমার মনে হয় এরকম সেন্সিটিভ মন যার, তাকে ঠিক পাগলা বলাটা হয়তো ঠিক নয়। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে দুরন্ত শৈশব রঙিন শৈশবকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময় যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ব্যাক টু ব্যাক গানের রেপ্রান্তে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব আছি আপনার সঙ্গে। রঙিন শৈশবকে নিয়ে কিছু কথা, কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার মনে হয়েছে সত্যি আমাদের শৈশবটা কতটা রঙিন ছিল। তো এরকমই আরও একজন একটি কাণ্ড ঘটিয়েছিলেন। ছোটবেলায় আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে ওই গুপ্তধনের একটা অদ্ভুত কিন্তু আকর্ষণ থেকে যায়, সেই হেমেন্দ্র কুমার রায়ের রচনা থেকে যকেরধন, আবার যকেরধন ইত্যাদি পড়ে গুপ্তধন সংক্রান্ত একটা অদ্ভুত ফ্যান্টাসি আমাদের প্রত্যেকের মধ্যে জন্মগ্রহণ করে সেই ছোট্টবেলাতে। তো আমার এক কাকুই বলতে পারেন, তিনি ছোটবেলায় একটা কাজ করেছিলেন, তিনি কিছু কাঁচের মার্বেল মানে কাঁচের গুলি একটা জায়গায় মাঠের এক কোণে পুঁতে রেখেছিলেন এবং যেখানে পুঁতে রেখেছিলেন তার একটা ম্যাপও বানিয়েছিলেন। পরবর্তীকালে সেই ম্যাপ দেখে সে সেই কাঁচের গুলিগুলো উদ্ধার করে এবং ঘোষণা করে দেয় যে সে আলটিমেটলি গুপ্তধন পেয়েছেন। আর এই ঘটনাটা শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে একেই তো বলে রঙিন শৈশব। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি থাকবে এই রঙিন শৈশবকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ছোটবেলা কিন্তু আমাদের শৈশবটাও প্রচণ্ড রঙিন ছিল। যেমন ধরুন, আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের পাড়ায় যত কুকুর বিড়াল ছিল তাদের প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব পাতাতাম, তাদেরকে খেতেও দিতাম, তাদেরকে আদরও করতাম, যেটা এখনও করে থাকি। আর তার সঙ্গে আরও একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমার এক বন্ধুর বাড়িতে উঠোন ছিল, আর সেই উঠানে ছিল একটা বড় নারকেল গাছ। আমরা সেই নারকেল গাছের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলাম এবং চার পাঁচজন বন্ধু মিলে ওই নারকেল গাছের গুড়িকে জড়িয়ে ধরতাম, মানে ওই জড়ানোটাই ছিল নারকেল গাছকে আদর করা। এবং এখন মনে হয় যে এরকম যদি গাছের সঙ্গে বন্ধুত্ব পাতানো যেতে পারে তাহলে আমাদের পরিবেশটা হয়তো অনেক ভালো হয়ে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা যা জারি ছিল রঙিন শৈশবকে নিয়ে। আমাদের প্রত্যেকেরই জীবনটা কিন্তু ছোটবেলায় অত্যন্ত রঙিন ছিল। তো সেই রঙিন শৈশবকে নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, আর কিছু কথা বাকি আছে, কিন্তু সময় এখন শেষ, কাজেই আজকের মতো এখানেই থামতে হবে। কিন্তু যে কথাগুলো বাকি থাকলো, অর্থাৎ রঙিন শৈশবের আরও বেশ কিছু কথা বাকি, আগামীকালও কিন্তু আমাদের আড্ডাটা জমে উঠবে এই রঙিন শৈশবকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanet.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়া রাডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্দুরিয়া রাডায় আমি হাজির হয়েছি আর আমার সঙ্গে রয়েছে একগুচ্ছ গান, যে গানগুলো শুনতে শুনতে আমরা আড্ডা দিকে এগিয়ে তো যাবই এবং তার সাথে সাথে আজকে একটা ছোট্ট মিষ্টি গল্প বলবো। সে গল্পটা কিসের ওপর সেটা অবশ্যই জানার জন্য আড্ডায় থাকতে হবে এবং শুনতে হবে radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
3: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
4: আমি বাউন্ডুলে ঘুরি আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
3: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের।

বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প, ছোট গল্প, উপন্যাসে কিন্তু ডিঙি নৌকার উল্লেখ রয়েছে। আর বাংলার সংস্কৃতি ইতিহাস যদি ঘাঁটি, তাহলেও সেখানে ডিঙি নৌকার বেশ কিছু তাৎপর্য রয়েছে। ডিঙি নৌকা নিয়ে নস্টালজিয়া আছে বাবাদের মুখে, তাদের ছোটবেলার সময়টা ডিঙি নৌকার চড়ার অভিজ্ঞতাও আছে। আমরা এখন দেখতেই পাই না ডিঙি নৌকা, কিন্তু এই ডিঙি নৌকা নাকি বাংলার সংস্কৃতি হিসাবে পরিচয় করানোর জন্য মিউজিয়ামে রাখা হয়েছে, গুজরাটের একটা মিউজিয়ামে। সেই সব কিছু তো বলবো, কিন্তু এই যে ডিঙি নৌকা, এর সাথে বাংলা সংস্কৃতির কিভাবে যোগ আছে বা যোগসূত্র রয়েছে, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

রেডিওবাংলানিউজ.কমে আজকে ডিঙি নৌকা নিয়ে কথা হচ্ছে, এবং ডিঙি নৌকা বলতে একদম সরু ছোট একটি নৌকা যেখানে একজনই বসতে পারে, এবং সেটা বিশেষত ওই খাল পারাপার বা ছোট নদী যেগুলোকে বলা হয়, সেগুলোকে যেগুলো খাল বিল এরকম কোনো জায়গা পারাপারের জন্য ডিঙি নৌকা ব্যবহার হয়। এছাড়াও ডিঙি নৌকা ব্যবহার হয় মাছ চাষের জন্য। যারা মাছ ধরতে যায়, মৎস্যজীবীরা ওই রকমই খালের ধারে, তারা কিন্তু এই ডিঙি নৌকায় করে তাদের নিজে জীবনযাপন পালন করে। এছাড়াও যখন বন্যা হয় গ্রামে গঞ্জে, সেখানেও কিন্তু ত্রাণের জন্য এই ডিঙি নৌকা ব্যবহার করা হয়। তাহলে ডিঙি নৌকা কিভাবে আমাদের বাংলা সংস্কৃতির সাথে যোগসূত্র বেঁধে রেখেছে, এবং কি করে বাংলার সেই পুরনো উপন্যাসের গল্পগুলো আমাদের সামনে তুলে ধরে, সেটা আমরা বুঝতে পারলাম।

সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, কিন্তু সংস্কৃতি হারিয়ে যাচ্ছে বলে আমরা হারিয়ে দেব, পুরোটাই মুছে ফেলবো তা তো নয়। ঠিক সেই রকমই যত আপগ্রেড হচ্ছে আমাদের টেকনোলজি, আমরা যত মডার্ন হচ্ছি, মডার্নাইজ করছি নিজেকে, সমাজ আমাদেরকে করছে, সেক্ষেত্রে পুরনো অনেক কিছু জিনিসই আমরা মুছে ফেলছি। কিন্তু তাদের অবদান কি মুছে ফেলতে পারবো? একদমই না। আগের সময় মানে আমি জাস্ট ব্রেকে যাওয়ার আগে যখন বলছিলাম আপনাকে যে ডিঙ্গি নৌকা যখন গ্রামে গঞ্জে বন্যা হয় তখন কিন্তু ব্যবহার করা হয়, এখনো অবধি আজকের দাঁড়িয়েও যেসব গ্রামে গঞ্জে বন্যা হয়েছে সেখানে কিন্তু ত্রাণ তহবিলের জন্য বা হচ্ছে যে সময় সব কিছু ডুবে যায় তখন আমাকে বেঁচে থাকতে হবে তো, কার ওপর বেঁচে থাকবো, কোনটার ওপর ভরসা করে, তখন কিন্তু ডিঙি নৌকাই এসে দাঁড়িয়েছে। আর সেই ডিঙি নৌকা যে বাংলার ইতিহাস সংস্কৃতি গল্পটাকে আজও বয়ে নিয়ে চলেছে, এবং বারবার যেটা বলছিলাম যে আমরা কিন্তু বাংলার উপন্যাসেও এই ডিঙি নৌকার উল্লেখ পাই এবং ডিঙি নৌকা দিয়ে অনেক ছোট গল্পও রয়েছে। সেক্ষেত্রে এই ডিঙি নৌকা গুজরাটের একটি মিউজিয়ামে সংস্করণ করার কথা বলা হয়েছে।

0: virtually. What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দিঘি নৌকা নিয়ে অনেক কিছু বললাম, আর ছোটবেলার গল্পের মধ্যেও সেই দিঘি নৌকার গল্পগুলো মনে পড়ছে, সেটাও কিন্তু হঠাৎ করে মনে পড়লো আড্ডা দিতে দিতে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে আমার কাছে দিঘি নৌকা নস্টালজিয়াটা কোথায়, সেটা হচ্ছে আমার বাবা দাদুরা যেহেতু একটা মফস্বল থেকে উঠে এসেছে বা তা সেখানেই তাদের ছোটোবেলাটা কেটেছে, তো সেক্ষেত্রে তারা খুব ভালোভাবে ডিঙি নৌকার বর্ণনা দিতে পারে বা তাদের যে জীবনযাপনের সাথে ডিঙি নৌকাটা কতটা জড়িয়ে ছিল সেটা বলেছিল, এবং সেই গল্পগুলো বারবার ভেসে উঠছে। বাবারা বলে যখন নাকি ওই মাছ ধরতে যেত তখন কিন্তু বন্ধুরা মিলে ডিঙি নৌকায় যেত, এবং অনেক সময় ডিঙি নৌকা কিন্তু উল্টেও যেত, আর সেটাও কিন্তু অনেকটা মজার। তো এই মজার ছলের ঘটনাগুলো সব কিছু মনে পড়ে গেল আপনার সাথে আড্ডা দিতে দিতে, এবং আমার মনে হচ্ছে যে আপনারাও রিলেট করতে পারবেন যদি কখনো আপনি ওই ডিঙি নৌকায় চড়েন বা ডিঙি নৌকার সাথে আপনার কোনো একটা ছোটবেলা জড়িয়ে থাকে, তাহলে সেটাও জানাতে হবে আমাকে, আর তার সাথে সাথে ফলো করতে হবে www.radiobangladesh.com।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com বাড়ির মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা একটু অন্যরকমভাবে, বিকেল হলেই আমাদের এই বিকেল এমন একটা ব্যাপার যেখানে কিন্তু আমাদের অনেকগুলো কাজ, যে কাজগুলো আমাদের মনের আনন্দ মেটায়, সেরকম কিছু কাজের মাধ্যমে আমাদের কিন্তু বিকেলটা শুরু হয়। আর এই কোনো কোনো দিন বিকেলটায় যদি এরকম কিছু পছন্দের কাজ থাকে, তাহলে কিন্তু সকাল থেকেই একটা অন্যরকম ফুরফুরে মেজাজে আমাদের প্রত্যেককে পাওয়া যায়। কিন্তু সেই বিকেলটায় আবার যদি খুব কঠিন একটা কাজ থাকে কিংবা বিরক্তিসূচক কোনো কাজ থাকে, তাহলে কিন্তু মনটা সকাল থেকেই কিন্তু খারাপ হতে থাকে। তো এই যে একটা ব্যাপার, বিকেল বিকেল মানে আমাদের প্রত্যেকের জীবনে, যেমন আমরা প্রত্যেকেই ভাবি যে একটা দিন মানেই নতুন কিছু, ঠিক সেরকম বিকেলটা, যেমন সকালটা একরকমভাবে শুরু হয়, দুপুর পেরিয়ে যখন বিকেল আসে তার একটা অন্ধ বিশ্বাস, স্বপ্ন এবং কিছুটা পাওয়ার আশা নিয়ে তৈরি হয়। তো যারা কোনোরকম কোনো সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত আছে, তাদের কাছে কিন্তু বিকেলটা একটা অন্যরকম পাওয়া, কারণ যে বিকেলে অনুষ্ঠান থাকে সেই বিকেলে দেখুন একটা টেনশন থাকে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে, ঠিক সেরকম একটা পাওয়াও থাকে, একটা উজাড় করে দেওয়ার ব্যাপারও থাকে। যারা শিল্পী তারা এই ব্যাপারটা খুব ভালো করে হয়তো বুঝতে পারেন, অনুভব করেন যে দীর্ঘ কয়েকদিন রিহার্সালের পরে আসে এরকম একটা দিন যেদিকে দেয় আমাদের আমাদের সেরাটাকে উজাড় করে দিতে হবে, সেরকম একটা বিকেলের অপেক্ষাও আমরা করি। আমরা আশা করি যারা আমরা শিল্পী তারা প্রত্যেক দিন এরকম সুন্দর বিকেলের অপেক্ষায় থাকি। ঠিক সেরকম বিকেল শিল্পীদের কাছেও একটা প্রাণের জায়গা, একটা পাওয়ার জায়গা। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু বলবো এই বিকেল নিয়ে, কিন্তু এখন হ্যাঁ গান, তারপর ফিরে এসে আবার আড্ডা জমে উঠবে সৌভিকের সঙ্গে গান মুসাফির।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম মুখার্জি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা বিকেল হলেই। বিকেল হলেই প্রেম, সকালে তো আর প্রেম হয় না, দুপুরেও প্রেমটা হয় না ঠাটা রোদ্দুরে, বিকেল মানে জাস্ট বিকেলটা পেরিয়ে সন্ধ্যার মুহূর্তে, তাই তার জের সকাল থেকে কিন্তু শুরু হয়ে যায়। এবং সেই জেরটা আজ বিকেলে কোথায় দেখা হচ্ছে তাহলে? এই যে একটা ব্যাপার, এই যে একটা সুন্দর অপেক্ষা, সেই অপেক্ষাটা কিন্তু আমরা বিকেলের জন্য করি। আমরা কেউ কিন্তু বলি না চলো সকাল 10টায় দেখা করি, চলো দুপুর 2টায় দেখা করি, আমরা কিন্তু বলি বিকেলে দেখা করব, ঠিক 5টা, এরকম ব্যাপারও হয়। ঠিক সেরকমভাবেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন রেস্তোরাঁ বলুন, বিভিন্ন কফি শপে জমে ওঠে প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবীর সঙ্গে সুন্দর একটা সময়, আর সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আমরা প্রত্যেকে, প্রত্যেকের মতো করে। তো বিকেল হলেই আমাদের মন, সেই মনের মানুষের সঙ্গে দেখা করতে, গল্প করতে, সময় কাটাতে আগ্রহ প্রকাশ করে, অপেক্ষা করে, আর এটাই স্বাভাবিক। আর যত সেই বিকেল গড়িয়ে সন্ধ্যে, সন্ধ্যে গড়িয়ে ফিরে যাবার পালা হয়, তখন বিকেলের জন্য খুব রাগ হয় যে আর একটু আগে দেখা করলে ভালো হতো না। তো এই যে একটা ব্যাপার বিকেলকে কেন্দ্র করে, এই জন্য আমাদের প্রত্যেকের কাছেই বিকেল কিন্তু খুব প্রিয় একটা সময়। সেই সময়ে আমাদের প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়, কিংবা আমরা ভাবি যে বিকেল গড়িয়ে সন্ধ্যের মুহূর্তে আমাদের চায়ের আড্ডা জমে উঠবে, কিংবা কফির কাপে চুমুক দিতে দিতে আমাদের মনের কথাগুলো সেরে ফেলব সহজে, তাই না? সঙ্গে থাকুন, আর অনেক এরকম মনের কথা বিকেলে সেরে উঠুক, ভালো থাকুক, এগিয়ে চলুক, জীবনে নতুন কিছু স্বপ্ন দেখুক, জেগে থাকা স্বপ্নই ভালো লাগে। আমাদের আড্ডা জারি থাকবে এখন গান, ফিরে এসে আবার আড্ডা, বিকেল হলেই।

ফিরেলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা বিকেল হলেই। বিকেল হলেই আরেকটা ব্যাপার কিন্তু আমাদের মনের মধ্যে খুব শুনতে ইচ্ছে করে, কীরকম না, বিকেল হলেই জাস্ট আমাদের একটা তোড়জোড় থাকে, এরপরেই জাস্ট হালকা করে যখন আমাদের এই সূর্যিমামা ডুবে যাবে, তখন চাঁদ মামার স্বপ্ন দেখতে দেখতে ওঠার মুখের দিকে তাকিয়ে ঘন্টা নানার শব্দ আমাদের কানে ভেসে আসে। তো যেরকমভাবে যে ধর্মে বিশ্বাসী সেইভাবে তার মতো করে বিকেলকে সাজিয়ে নেন এবং সেই মুহূর্তকে ভাবে যে ধর্মে বিশ্বাসী সেইভাবে তার মতো করে বিকেলকে সাজিয়ে নেন এবং সেই

সন্ধেবেলা ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং বিকেল এবং সন্ধ্যের যে ব্যাপারটায় সেটাই বেশি হয়, এবং তার মধ্যে একটা অন্যরকম মুগ্ধতা বা একটা অন্যরকম পরশ কাজ করে সব কাজ সেরে ব্যাপারটার মধ্যে আর কি। তো বিকেল হলে এটাও কিন্তু আমরা অনুভব করি, আমরা অপেক্ষা করি। আবারও গান ফিরে আসি, বলবো বিকেল হলে আরও কিছু কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
2: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
1: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
3: বাঙালি মানি ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানি ভাত খুম, বাঙালি মানি ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানি ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানি মন ভালো করা বাংলা গান।
4: কি লিখি তোমায় প্রিয়তম,
3: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আমি শৌভিক। বিকেল হলে একটা সময় ছিল যখন ক্রিকেট ব্যাট বল নিয়ে অপেক্ষা করতো বন্ধুরা, সাড়ে তিনটে থেকে একদম চারটে থেকে নামা হবে, জমিয়ে পাড়ায় ক্রিকেট, কিন্তু কার কাছে হয়তো ফুটবল হতো। এইরকমভাবে আমরা কিন্তু একটা সময় খুব যত্ন করে কাটিয়েছি, কিন্তু এখন যে মুহূর্তটা চলে এসেছে, হয়তো মাঠও খালি পড়ে আছে কিন্তু ছেলে বা মেয়ে বা যেই বলুন না কেন, সেই বয়সটা, ছোটো বয়সটা, যে বয়সটায় আমাদের ব্যাট বল নিয়ে নেমে পড়ার বয়স, সেই ব্যাট সময় আমরা মোবাইল নিয়ে বসে পড়ছি। খুব খারাপ, খুব কষ্টের এই মুহূর্তগুলো। বিকেল হলে যে যার মতো করে স্কুল থেকে বাড়ি ফিরে যাওয়া, এই বাড়ি ফিরে যাওয়ার পর যে যার মতো করে চুপটি করে নিজের ঘরে আড়াল খুঁজে পাওয়া, আর এই আড়ালেই মোবাইল নিয়ে যে যার মতো করে গেম খেলা, কষ্ট হয়। কারণ বিকেল হলেই পাড়ায় হাঁক আসে, নেমে পর চারটে বাজে খেলা শুরু করব, জড়ো হওয়া আরও বেশ কয়েকটা সময় আগে, বল টল কিনে একদম রেডি হয়ে আজকে আমাদের বড় ম্যাচ কিংবা প্রতিদিনের খেলা জমে উঠত, কষ্ট হয় এখন খুব। কারণ স্কুল থেকে বাড়ি ফিরে একটু ঘুমোতে হবে কিংবা একটু খেলে নেওয়া, কী খেলে নেওয়া, মোবাইলে খেলে নেওয়া, মাঠে যাওয়া যাবে না, কারণ এরপরেই আমাদের হয় কারোর গানের ক্লাস, কারোর কম্পিউটার ক্লাস, কিংবা কারোর হয়তো পড়তে বসতে হবে। তাহলে খেলা কোথায়, কী সেই খেলা, ফুটবল নেই, ক্রিকেট নেই, মাঠে যাওয়া নেই, সব কিছুই এখন মোবাইল গেমে, ক্রিকেট ফুটবল, সত্যি কষ্ট হয়। এই বিকেল বদলে যাক, এইখানে এই বিকেলটা বদলানোর খুব দরকার। এই বিকেলে আবারও হাঁক পাড়ুক ছোটরা, ছোটদের নেমে আয়, খেলা শুরু করব, আবারও ঠিক সময় ফিরে যাওয়া ছটা সাড়ে ছটার পর, মোবাইল অফ থাকুক কিন্তু দিনের একটা সময় একটু মোবাইল থাকুক, এক ঘন্টা কি দেড় ঘন্টা সারা দিনের মধ্যে, আর বাকি সময়টা কথা হোক একে অপরের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, সন্তানের কিংবা পরিবারের সকলে মিলে একসঙ্গে জমে উঠুক সময়গুলো। সঙ্গে থাকুন, আবারও ফিরব, এখন গান।

শুনছেন রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরের আড্ডা। বিকেল হলে এই সঙ্গে আমি সৌভিক আছি। তো আজকের এই আড্ডা শেষ হলে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। 4475039657 1 2 আর যারা ইমেল করছেন আরেকবার মনে করে দিই, gm@radiobanglanet.com অবশ্যই লিখে পাঠাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। বিকেল হলেই পাড়ার মোড়ে হাঁক, দই চাই, ঘুগনি চাই, বেলফুল, ফেরিওয়ালাদের আসা যাওয়া, কিংবা ধোসা ইডলি, এদের ঠুংঠুং করে এগিয়ে চলা, এই যে একটা সুন্দর চারপাশ জুড়ে বিভিন্ন জায়গায় উত্তর কলকাতায় এখন এই ব্যাপারটা জারি আছে কিছু কিছুভাবে, সব জায়গায় নয়। আমার মতে সেই ফেরিওয়ালারা সেই সন্ধ্যেবেলার কিছু মুহূর্ত আবারও চেকে উঠুক, আবারও ফিরে ফিরে আসুক সেদিন, আবারও বিকেলবেলা হলেই খেলা হোক, বিকেলবেলা হলেই ফেরিওয়ালারা আসুক, বিকেলবেলা হলেই কফি শপও জমে উঠুক, বিকেল হলেই বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের অফিস ফেরত দেখা হোক, বিকেল হলেই আমাদের প্রিয় শিল্পীরা তাদের যোগ্য সম্মান পাক, আর বিকেল হলেই আমরা একে অপরের জন্য একটুখানি করে সময় ব্যয় করব, দেখা করার সময়, কথা বলার সময়। আজ আসি, দেখা হবে আগামীকালেই ঠিক এই সময়। ভালো থাকুন, এনজয় করতে থাকুন, বিকেলকে সঙ্গে রাখুন, সকাল দুপুরকে ভুলে গিয়ে নয়। আজ এ পর্যন্ত।

আহা, বারান্দায় আয়েস করে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, আমার বাড়িতে বারান্দা নেই ঠিকই, তবে কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোনো বন্ধুর বাড়িতে বারান্দা থাকলে আমি আগে ভাগে সেটাকে কিন্তু হাইজ্যাক করি। মনে হয় সারাদিন ওই বারান্দায় কাটিয়ে দিই। জানি আপনারও এরকম কোনো একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44 7503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানির .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, শুনতে থাকুন

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন আরিন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে কিন্তু দারুণ একটা ক্লাইম্যাক্স আছে, মানে ব্যালকনি নিয়ে যে কত স্মৃতি, কত গল্প, মানে আপনারও নিশ্চয়ই ব্যালকনি নিয়ে প্রচুর গল্প আছে আমি জানি। আপনারও মনে হচ্ছে যে অ্যানিকে জানাই আপনার গল্পগুলো, তো দেরি করছেন কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712। যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিংবা শীতের সকালে কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়েশ করতে মন্দ লাগে না, তাই না? কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন বা কারোর সঙ্গে আড্ডা মারছেন, জমি আড্ডা মারছেন, ব্যালকনি কিন্তু একটা দারুণ প্লেস, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই ব্যালকনি নিয়ে দারুণ দারুণ মজার মজার স্মৃতি কিংবা খুব স্পেশাল কোনো মেমোরিজ আছে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর শুনতে হবে radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মারতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস।

তুই কার কথা ভাবছিস, ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস? চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো।

0: কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যালির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে দারুণ একটা মজার গল্প আছে, আমি জানি আপনার ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে, তাহলে শুরু করা যাক। তখন ক্লাস 8, পাশের বাড়ির একটি ছেলেকে সবেই মনে ধরতে শুরু করেছে। কথা বলার উপায় নেই, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেই সময় আমার সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্টও ছিল না, এবং তার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করতো, তার সাথে ইচ্ছে করতো কানেক্ট করতে, কিন্তু কানেক্ট করার মাধ্যমটা ছিল না। আমার মনে আছে চকলেট ডে ছিল, আর চকলেট ডের দিন খুব ইচ্ছে করছিল তাকে একটা গিয়ে চকলেট দিই, যেহেতু কথা হতো না, কিন্তু কোনো একটা মাধ্যমে তাকে চকলেট দেব। আমি আমার এক বন্ধুর সঙ্গে প্ল্যান করি যে তার ব্যালকনিতে আমি চকলেটটা ছুঁয়ে দেব। অতএব বন্ধুকে নিয়ে গেলাম দোকানে, চকলেট কিনলাম, এবং ফাঁক ফোকর দেখে যখন দেখছি কেউ নেই আশেপাশে, তখন তার ব্যালকনিতে চকলেটটা ছুঁড়ে মারলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় সে ডেফিনেটলি ব্যালকনিতে তো আসবেই এবং সে চকলেটটা পাবে, এবং সে কি চকলেটটা পেয়েছিল, সে চকলেটটা পেয়ে কতটা খুশি হয়েছিল নাকি রেগে গেছিল, এই সব গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। শুনতে থাকুন অ্যালির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: 父ちゃん。
1: কথা হোক তোমারও,
2: কথা হোক আমারও,
1: কখনো শৌভিক
2: কখনো অনামিকা,
1: কখনো মেঠো বাউলের সুর
2: কখনো সুদূর নিহারিকা,
1: কখনো তুমুল হাসি
2: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
1: যদি হয় এপারের চিঠি।
2: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
3: কথায় কথায়। কথায় কথায়
1: কথা হোক তোমারও,
2: কথা হোক

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, ব্রেকের উপরে যেটা নিয়ে কথা হচ্ছিল, তো যতটা বলেছিলাম চকলেটটা তো যথারীতি ব্যালকনিতে ছুঁড়ে বাড়ি চলে এসেছি। তখন তো শীতকাল ছিল, ব্যাডমিন্টন খেলতে যেতাম, এক্সাম শেষ হয়ে গেছিলো, সেদিন তো আর বাড়ি থেকে বেরোইনি। মানে চকলেটটা যে ব্যালকনিতে ছুঁড়ে মেরেছি, আশেপাশে দেখেছি কেউ দেখেনি, মানে অন্তত আমার যেই বন্ধু আমার সঙ্গে ছিল সেও দেখেছে, আশেপাশে তাকিয়েছে, সঙ্গে কেউ নেই, কেউ দেখেনি। তো হালকা টেনশন তো হচ্ছিলই। পরের দিন আমি আর আমার সেই বন্ধু দোকানে গেছি ব্যাডমিন্টনের কক কিনতে। তখন শীতকাল ছিল, যাই হোক, মানে সেও দেখি গেছে, মানে টাইমিংটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আমি তো আর তাকাচ্ছি না অবস্থার দিকে, মানে আমার মনে হচ্ছিলো যে তাকালি আমি কেস খেয়ে যাবো। সে দেখি আমাকে দেখে মুচকে মুচকে হাসছে, খুব চাপের ব্যাপার। আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, কোনোরকম কেটে পড়তে পারলে বাঁচি সেই সময় দোকান থেকে। তো সে বুঝে গেছিলো কোনোভাবে, পরে তার সাথে কোনোভাবে কানেক্ট করিনি আর, বা এটা নিয়ে কোনো কথাও হয়নি, আজ অব্দিও সেই মানুষটার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তো এগুলো মনে পড়লে ভীষণ মজা লাগে এই আর কি। মানে এরকম মজার মজার প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বারান্দা নিয়ে আড্ডার কোনো শেষ নেই, কিংবা বারান্দায় বসে আড্ডা উফ দারুণ। আর ওয়েদার যদি হয় শীত কিংবা বর্ষা, তাহলে তো জমে জাস্ট মাখন। কিন্তু মানে ব্যালকনিতে বসে আড্ডা মারার থেকেও আমার মনে হয় আমার সঙ্গে আপনার আড্ডাটা সবথেকে বেশি জমজমাট হয়। তাহলে কেমন লাগছে আমার আপনার এই যে আড্ডাটা রোজ হচ্ছে এবং আপনি আমাকে শুনছেন, সবটাই ভালো মন্দ যাই লাগুক না কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। তাহলে সময় বলছে এখন প্রায় শেষ, আজকে যেতে হবে, আজকের আড্ডাটা এখানেই থামাতে হবে। ভালো থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তা।

ইতিহাস জানার জন্য প্রাচীন গ্রন্থগুলির অবদান সত্যি অনস্বীকার্য। আর সেই সমস্ত প্রাচীন গ্রন্থে যে লেখাগুলো থাকে, সেই লেখার পাঠোদ্ধার করাও কিন্তু ভীষণ কঠিন কাজ। এমন অনেক বই আছে যেই বইগুলোর পাঠোদ্ধার করতে গিয়ে বিশেষজ্ঞদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে এবং অনেক বছরের চেষ্টায় সেটা করা সম্ভবও হয়েছে। কিন্তু আজ আপনাকে শোনাবো এমন এক বইয়ের গল্প যেই বইয়ের পাঠোদ্ধার করা বিশেষজ্ঞদের পক্ষে আজও সম্ভব হয়নি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় বই নিয়ে, যেই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও তার যে লেখা এবং সেই বইতে যে অনেক ছবি রয়েছে তার কোনোটারই পাঠোদ্ধার করতে পারা যায়নি। এমনই কঠিন সেই বই। আর সেই জন্যই এই বই পৃথিবীর এমন এক রহস্যময় বই। সেই বইয়ের গল্প নিয়ে ফিরছি, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি আর সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

খুব সুন্দর একটি বই, যার পাতায় পাতায় ভরা রয়েছে লেখা, আর সেখানে সাজানো রয়েছে নানা রকমের নজর কাড়া সব ছবি। সত্যি এইরকম একটা বইয়ের কথা শুনলে নিশ্চয়ই মনে হচ্ছে যদি পড়া যেত এমন একটি বই, কিন্তু না, এখানেই লুকিয়ে রয়েছে রহস্য, কারণ আজও সেই বই রহস্যময়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা সেই বইয়ের কথা বলছি যা বোধহয় পৃথিবীর এমন একটি রহস্য যার সমাধান আজও করা সম্ভব হয়নি। এই যে বইয়ের কথা বলছি, এই বইতে খুব সুন্দর সুন্দর করে লেখা, ছবিতে যতই ভরা থাকুক না কেন, কারো পক্ষেই আজ অবধি তা পড়া সম্ভব হয়নি, কারণ 500 বছর ধরে শুধু চেষ্টাই চলছে, তার লেখা পাঠোদ্ধার করতে পারেননি বিশেষজ্ঞরা। এই বইয়ের গল্প নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

RadioBanglanet.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক রহস্যময় বই নিয়ে, যেই বইয়ের লেখা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বিশ্বে অনেক বই এরকম পাওয়া গিয়েছে যেটা পাঠোদ্ধার করাটা রীতিমতো কষ্টকর, কিন্তু এই যে বইটির কথা বলছি, এই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও বিশেষজ্ঞরা তার লেখা বা ছবির মানে কোনোটাই উদ্ধার করতে পারেননি। এই যে বইটির কথা বলছি, এই বইটি হাতে লেখা একটি বই, আর সেই বইটির কার লেখা তা নিয়ে অবশ্য অনেক মতভেদ রয়েছে। সবটাই অবশ্য অনুমান, তবে 1912 সালে এই বইটি পোল্যান্ডের এক বই বিক্রেতা উইলফ্রিড ভয়নেজ কেনেন, আর তারপর থেকেই এই বইটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। আর এই যে বইটি, সেই বইয়ের নামকরণও হয় সেই বিক্রেতার নাম অনুসারে, আর সেই জন্যই বইটির নাম হয় ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, যা আজও পৃথিবীর এক অন্যতম রহস্যময় বই হয়ে রয়ে গেছে। এই বইয়ের গল্প নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন সময় হয়েছে একটু গান শোনার। চলুন শুনে নি পরপর 3টে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীতে এমন অনেক প্রাচীন বই পাওয়া গিয়েছে, অনেক প্রাচীন লেখা পাওয়া গিয়েছে, যা পাঠোদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিশেষজ্ঞদের। তবে অনেক বছর সময় লাগলেও কিছু লেখার মানে বুঝতে পেরেছেন তারা। কিন্তু আজ আমরা যেই বইটির কথা বলছি, সেই বইটির লেখা 500 বছরেও কেউ উদ্ধার করতে পারেননি। এমনই কঠিন সেই বইয়ের লেখা এবং তার যে ছবিগুলো, যার মাথা মুন্ডু কোনোটাই বোঝা যাচ্ছে না। আর সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই বইটির কথা বলছি, সেই ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, সেই বইটিতে এমন কিছু প্রাণী, ফুল, ফল, গাছের ছবি রয়েছে যেগুলো কেউ কোনোদিন দেখেনি। আবার এগুলো কি তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এগুলিকে পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি, তাহলে সেগুলো কি তা পরিষ্কার নয় তাদের কাছে, বিশেষজ্ঞদের কাছে। আর সেখানেই কিন্তু রহস্য ঘনীভূত হয়। আর এই যে বইটির কথা বলছি, সেই বইটি কেন লেখা হয়েছে, কে লিখেছেন, কোন ভাষায় লেখা, কেন এমন সব আজব ছবি রয়েছে, তা নিয়ে কিন্তু রয়েছে নানা রকমের প্রশ্ন, যার উত্তর আজও পাওয়া যায়নি। আমরা আজ সেই রহস্যময় বইয়ের গল্প শুনছি, তবে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে রয়েছি আমি আপনার বন্ধু অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক প্রাচীন বই নিয়ে যেই বইকে ঘিরেই রয়েছে রহস্য। কারণ এই বইয়ের যে লেখা, পাতায় পাতায় যে সুন্দর লেখা এবং সুন্দর সুন্দর সব ছবি, তার পাঠোদ্ধার এখনও বিশেষজ্ঞরা করে উঠতে পারেননি, আর সেই চেষ্টা 500 বছর ধরে চলছে। আর সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন, কে লিখেছেন, কেন লিখেছেন, কি বিষয় বা কি ভাষা, সব কিছু নিয়েই রয়েছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি, আর সেই জন্যই রহস্য আরও ঘনীভূত হয়েছে। আর সেই বই, সেই বইয়ের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানি ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানি ভাত ঘুম, বাঙালি মানি ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানি ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানি মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নে ডট কম এ।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বললো মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র ওনলি অন রেডিও বাংলানেট.com।

আমাদের জীবনে সব থেকে ভালো সময় কোনটা বলুন তো? আগে হ্যাঁ, একদম ঠিক বলেছেন, আমাদের শৈশবটা। আমাদের শৈশব, আমাদের চাইল্ডহুডটা এতটা মিষ্টি, এতটা রঙিন যে সেটা সারা জীবন আমাদের মনের মধ্যে গাঁথা থাকে। আর আজকে সেই রঙিন শৈশবকে নিয়েই আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেব। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি হয়ে উঠতে চলেছে রঙিন শৈশবকে নিয়ে। আমাদের প্রত্যেকের শৈশবই অত্যন্ত রঙিন ছিল, কিন্তু তার মধ্যে কয়েকজনকে আমি জানি এবং তাদের কিছু ছোটবেলাকার ইনসিডেন্ট জানি যেগুলো কি না সিরিয়াসলি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকেরই ছোটবেলাটা কতটা রঙিন ছিল। তো সেই রঙিন শৈশবের কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডা সফরটা জমে উঠবে, কিন্তু সবই জমে উঠবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, সে আমার এক চেনা পরিচিত দাদা এবং তার অত্যন্ত পছন্দের একটি কার্টুন, একটি কমিক ক্যারেক্টার ছিল অরণ্যদেব। আর সেই অরণ্যদেব সাজতে গিয়ে সে একটা অদ্ভুত কাণ্ড করেছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রঙিন শৈশবকে নিয়ে। তো আমার দাদার এই ঘটনাটা কিন্তু সিরিয়াসলি অসাধারণ। ব্যাপারটা হচ্ছে, তার খুব পছন্দের কমিক ক্যারেক্টার ছিল অরণ্যদেব, এবং সে অরণ্যদেব সাজতে গিয়ে নিজের ঠাকুমার একটা বেগুনি রঙের শাড়ি একদম ফর্দাফাই করে দিয়েছিল। যদিও তারপরের ফলটা কী হয়েছিল বুঝতেই পারছেন, কিন্তু এই ঘটনাটা শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে কতটা রঙিন ছিল বলুন তো আমাদের সেই সময়কার শৈশবটা। তো রেডিও বাংলানেট ডট কমে এই রঙিন শৈশবকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরবর্তী কথাটি যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, সে আবার সম্পর্কে আমার এক কাকু, এবং তার নাম হয়ে গেছে পাগলা কাকু। কেন সেটাই তো বলবো আপনাকে, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রঙিন শৈশবকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমার সেই কাকু খুব ছোটবেলা প্রচণ্ড সকালে উঠত ঘুম থেকে, এখন কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠেছে এবং ওঠার পরে দূর থেকে সানাইয়ের শব্দ শুনতে পাচ্ছিল। সেই সকালের নিস্তব্ধ পরিবেশ, তার সঙ্গে সানাইয়ের শব্দ শুনে সেই ছোট্টবেলা আমার সেই কাকু নাকি ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল, এবং তারপরেই তার নাম হয়ে যায় পাগলা। বর্তমানে এখনও ওনাকে অনেকে পাগলা বলেই ডাকেন আর কি, কিন্তু আমার মনে হয় এরকম সেন্সিটিভ মন যার, তাকে ঠিক পাগলা বলাটা হয়তো ঠিক নয়। তো রেডিও বাংলানেট.কম-এ

আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসলে আড্ডাটা জারি আছে দুরন্ত শৈশব, রঙিন শৈশবকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময় যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ব্যাক টু ব্যাক গানের রেপ্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব আছি আপনার সঙ্গে। রঙিন শৈশবকে নিয়ে কিছু কথা, কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার মনে হয়েছে সত্যি আমাদের শৈশবটা কতটা রঙিন ছিল। তো এরকমই আরও একজন একটি কাণ্ড ঘটিয়েছিলেন। ছোটবেলায় আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে ওই গুপ্তধনের একটা অদ্ভুত কিন্তু আকর্ষণ থেকে যায়, সেই হেমেন্দ্র কুমার রায়ের রচনা থেকে যকেরধন আবার যকেরধন ইত্যাদি পড়ে গুপ্তধন সংক্রান্ত একটা অদ্ভুত ফ্যান্টাসি আমাদের প্রত্যেকের মধ্যে জন্মগ্রহণ করে সেই ছোট্টবেলাতে। তো আমার এক কাকুই বলতে পারেন, তিনি ছোটবেলায় একটা কাজ করেছিলেন, তিনি কিছু কাঁচের মার্বেল মানে কাঁচের গুলি একটা জায়গায় মাঠের এক কোণে পুঁতে রেখেছিলেন এবং যেখানে পুঁতে রেখেছিলেন তার একটা ম্যাপও বানিয়েছিলেন। পরবর্তীকালে সেই ম্যাপ দেখে সে সেই কাঁচের গুলিগুলো উদ্ধার করে এবং ঘোষণা করে দেয় যে সে আলটিমেটলি গুপ্তধন পেয়েছেন। আর এই ঘটনাটা শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে একেই তো বলে রঙিন শৈশব। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি থাকবে এই রঙিন শৈশবকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

গায়ে ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায় হো তবু সে সময় ঘড়ি।

ছোটবেলা কিন্তু আমাদের শৈশবটাও প্রচণ্ড রঙিন ছিল। যেমন ধরুন, আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের পাড়ায় যত কুকুর বিড়াল ছিল তাদের প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব পাতাতাম, তাদেরকে খেতেও দিতাম, তাদেরকে আদরও করতাম, যেটা এখনও করে থাকি। আর তার সঙ্গে আরও একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমার এক বন্ধুর বাড়িতে উঠোন ছিল, আর সেই উঠানে ছিল একটা বড় নারকেল গাছ। আমরা সেই নারকেল গাছের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলাম এবং চার পাঁচজন বন্ধু মিলে ওই নারকেল গাছের গুড়িকে জড়িয়ে ধরতাম, মানে ওই জড়ানোটাই ছিল নারকেল গাছকে আদর করা। এবং এখন মনে হয় যে এরকম যদি গাছের সঙ্গে বন্ধুত্ব পাতানো যেতে পারে তাহলে আমাদের পরিবেশটা হয়তো অনেক ভালো হয়ে যাবে। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের আড্ডাটা যা জারি ছিল রঙিন শৈশবকে নিয়ে। আমাদের প্রত্যেকেরই জীবনটা কিন্তু ছোটবেলায় অত্যন্ত রঙিন ছিল। তো সেই রঙিন শৈশবকে নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, আর কিছু কথা বাকি আছে, কিন্তু সময় এখন শেষ, কাজেই আজকের মতো এখানেই থামতে হবে। কিন্তু যে কথাগুলো বাকি থাকলো, অর্থাৎ রঙিন শৈশবের আরও বেশ কিছু কথা বাকি, আগামীকালও কিন্তু আমাদের আড্ডাটা জমে উঠবে এই রঙিন শৈশবকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়া রাডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্দুরিয়া রাডায় আমি হাজির হয়েছি আর আমার সঙ্গে রয়েছে একগুচ্ছ গান, যে গানগুলো শুনতে শুনতে আমরা আড্ডা দিকে এগিয়ে তো যাবই এবং তার সাথে সাথে আজকে একটা ছোট্ট মিষ্টি গল্প বলবো। সে গল্পটা কিসের ওপর সেটা অবশ্যই জানার জন্য আড্ডায় থাকতে হবে এবং শুনতে হবে radiobangladesh.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
5: আমি বাউন্ডুলে ঘুরি আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
4: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের

বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প, ছোট গল্প, উপন্যাসে কিন্তু ডিঙি নৌকার উল্লেখ রয়েছে। আর বাংলার সংস্কৃতি ইতিহাস যদি ঘাঁটি, তাহলেও সেখানে ডিঙি নৌকার বেশ কিছু তাৎপর্য রয়েছে। ডিঙি নৌকা নিয়ে নস্টালজিয়া আছে বাবাদের মুখে, তাদের ছোটবেলার সময়টা ডিঙি নৌকা চড়ার অভিজ্ঞতাও আছে। আমরা এখন দেখতেই পাই না ডিঙি নৌকা, কিন্তু এই ডিঙি নৌকা নাকি বাংলার সংস্কৃতি হিসাবে পরিচয় করানোর জন্য মিউজিয়ামে রাখা হয়েছে, গুজরাটের একটা মিউজিয়ামে। সেই সব কিছু তো বলবো, কিন্তু এই যে ডিঙি নৌকা, এর সাথে বাংলা সংস্কৃতির কিভাবে যোগ আছে বা যোগসূত্র রয়েছে, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

radiobanglanei.com-এ আজকে ডিঙি নৌকা নিয়ে কথা হচ্ছে, এবং ডিঙি নৌকা বলতে একদম সরু ছোট একটি নৌকা যেখানে একজনই বসতে পারে, এবং সেটা বিশেষত ওই খাল পারাপার বা ছোট নদী যেগুলোকে বলা হয়, সেগুলোকে যেগুলো খাল বিল এরকম কোনো জায়গা পারাপারের জন্য ডিঙি নৌকা ব্যবহার হয়। এছাড়াও ডিঙি নৌকা ব্যবহার হয় মাছ চাষের জন্য, যারা মাছ ধরতে যায় মৎস্যজীবীরা ওই রকমই খালের ধারে, তারা কিন্তু এই ডিঙি নৌকায় করে তাদের নিজে জীবনযাপন পালন করে। এছাড়াও যখন বন্যা হয় গ্রামে গঞ্জে, সেখানেও কিন্তু ত্রাণের জন্য এই ডিঙি নৌকা ব্যবহার করা হয়। তাহলে ডিঙি নৌকা কিভাবে আমাদের বাংলা সংস্কৃতির সাথে যোগসূত্র বেঁধে রেখেছে, এবং কি করে বাংলার সেই পুরনো উপন্যাসের গল্পগুলো আমাদের সামনে তুলে ধরে, সেটা আমরা বুঝতে পারলাম।

সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, কিন্তু সংস্কৃতি হারিয়ে যাচ্ছে বলে আমরা হারিয়ে দেব, পুরোটাই মুছে ফেলবো তা তো নয়। ঠিক সেই রকমই যত আপগ্রেড হচ্ছে আমাদের টেকনোলজি, আমরা যত মডার্ন হচ্ছি, মডার্নাইজ করছি নিজেকে, সমাজ আমাদেরকে করছে, সেক্ষেত্রে পুরনো অনেক কিছু জিনিসই আমরা মুছে ফেলছি। কিন্তু তাদের অবদান কি মুছে ফেলতে পারবো? একদমই না। আগের সময় মানে আমি জাস্ট ব্রেকে যাওয়ার আগে যখন বলছিলাম আপনাকে যে ডিঙ্গি নৌকা যখন গ্রামে গঞ্জে বন্যা হয় তখন কিন্তু ব্যবহার করা হয়, এখনো অবধি আজকের দাঁড়িয়েও যেসব গ্রামে গঞ্জে বন্যা হয়েছে সেখানে কিন্তু ত্রাণ তহবিলের জন্য বা হচ্ছে যেই সময় সব কিছু ডুবে যায় তখন আমাকে বেঁচে থাকতে হবে তো, কার ওপর বেঁচে থাকবো, কোনটার ওপর ভরসা করে, তখন কিন্তু ডিঙি নৌকাই এসে দাঁড়িয়েছে। আর সেই ডিঙি নৌকা যে বাংলার ইতিহাস সংস্কৃতি গল্পটাকে আজও বয়ে নিয়ে চলেছে, এবং বারবার যেটা বলছিলাম যে আমরা কিন্তু বাংলার উপন্যাসেও এই ডিঙি নৌকার উল্লেখ পাই এবং ডিঙি নৌকা দিয়ে অনেক ছোট গল্পও রয়েছে। সেক্ষেত্রে এই ডিঙি নৌকা গুজরাটের একটি মিউজিয়ামে সংস্করণ করার কথা বলা হয়েছে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দিঘি নৌকা নিয়ে অনেক কিছু বললাম, আর ছোটবেলার গল্পের মধ্যেও সেই দিঘি নৌকার গল্পগুলো মনে পড়ছে, সেটাও কিন্তু হঠাৎ করে মনে পড়লো আড্ডা দিতে দিতে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে আমার কাছে দিঘি নৌকা নস্টালজিয়াটা কোথায়, সেটা হচ্ছে আমার বাবা দাদুরা যেহেতু একটা মফস্বল থেকে উঠে এসেছে বা তা সেখানেই তাদের ছোটবেলাটা কেটেছে, তো সেক্ষেত্রে তারা খুব ভালোভাবে ডিঙি নৌকার বর্ণনা দিতে পারে বা তাদের যে জীবনযাপনের সাথে ডিঙি নৌকাটা কতটা জড়িয়েছিল সেটা বলেছিল, এবং সেই গল্পগুলো বারবার ভেসে উঠছে। বাবারা বলে যখন নাকি ওই মাছ ধরতে যেত তখন কিন্তু বন্ধুরা মিলে ডিঙি নৌকায় যেত, এবং অনেক সময় ডিঙি নৌকা কিন্তু উল্টেও যেত, আর সেটাও কিন্তু অনেকটা মজার। তো এই মজার ছলের ঘটনাগুলো সব কিছু মনে পড়ে গেল আপনার সাথে আড্ডা দিতে দিতে, এবং আমার মনে হচ্ছে যে আপনারাও রিলেট করতে পারবেন যদি কখনো আপনি ওই ডিঙি নৌকায় চড়েন বা ডিঙি নৌকার সাথে আপনার কোনো একটা ছোটবেলা জড়িয়ে থাকে, তাহলে সেটাও জানাতে হবে আমাকে, আর তার সাথে সাথে ফলো করতে হবে www.radiobangladesh.com।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com বাড়ির মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা একটু অন্যরকমভাবে, বিকেল হলেই আমাদের এই বিকেল এমন একটা ব্যাপার যেখানে কিন্তু আমাদের অনেকগুলো কাজ, যে কাজগুলো আমাদের মনের আনন্দ মেটায়, সেরকম কিছু কাজের মাধ্যমে আমাদের কিন্তু বিকেলটা শুরু হয়। আর এই কোনো কোনো দিন বিকেলটায় যদি এরকম কিছু পছন্দের কাজ থাকে তাহলে কিন্তু সকাল থেকেই একটা অন্যরকম ফুরফুরে মেজাজে আমাদের প্রত্যেককে পাওয়া যায়। কিন্তু সেই বিকেলটায় আবার যদি খুব কঠিন একটা কাজ থাকে কিংবা বিরক্তিসূচক কোনো কাজ থাকে তাহলে কিন্তু মনটা সকাল থেকেই কিন্তু খারাপ হতে থাকে। তো এই যে একটা ব্যাপার বিকেল, বিকেল মানে আমাদের প্রত্যেকের জীবনে, যেমন আমরা প্রত্যেকেই ভাবি যে একটা দিন মানেই নতুন কিছু, ঠিক সেরকম বিকেলটা, যেমন সকালটা একরকমভাবে শুরু হয়, দুপুর পেরিয়ে যখন বিকেল আসে তার একটা অন্ধ বিশ্বাস, স্বপ্ন এবং কিছুটা পাওয়ার আশা নিয়ে তৈরি হয়। তো যারা কোনোরকম কোনো সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত আছে তাদের কাছে কিন্তু বিকেলটা একটা অন্যরকম পাওয়া, কারণ যে বিকেলে অনুষ্ঠান থাকে সেই বিকেলে দেখুন একটা টেনশন থাকে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে, ঠিক সেরকম একটা পাওয়াও থাকে, একটা উজাড় করে দেওয়ার ব্যাপারও থাকে। যারা শিল্পী তারা এই ব্যাপারটা খুব ভালো করে হয়তো বুঝতে পারেন, অনুভব করেন যে দীর্ঘ কয়েকদিন রিহার্সালের পরে আসে এরকম একটা দিন যেদিকে দেয় আমাদের আমাদের সেরাটাকে উজাড় করে দিতে হবে, সেরকম একটা বিকেলের অপেক্ষাও আমরা করি। আমরা আশা করি যারা আমরা শিল্পী তারা প্রত্যেক দিন এরকম সুন্দর বিকেলের অপেক্ষায় থাকি। ঠিক সেরকম বিকেল শিল্পীদের কাছেও একটা প্রাণের জায়গা, একটা পাওয়ার জায়গা। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু বলবো এই বিকেল নিয়ে, কিন্তু এখন হ্যাঁ গান, তারপর ফিরে এসে আবার আড্ডা জমে উঠবে সৌভিকের সঙ্গে গান মুসাফির।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্যাকটুবে ফিরে এলাম মুখার্জির পর আজকের এই স্পেশাল আড্ডা বিকেল হলি। বিকেল হলেই প্রেম, সকালে তো আর প্রেম হয় না, দুপুরেও প্রেমটা হয় না ঠাটার দূরে। বিকেল মানে জাস্ট বিকেলটা পেরিয়ে সন্ধ্যার মুহূর্তে, তাই তার জের সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যায়। এবং সেই জেরটা আজ বিকেলে কোথায় দেখা হচ্ছে তাহলে? এই যে একটা ব্যাপার, এই যে একটা সুন্দর অপেক্ষা, সেই অপেক্ষাটা কিন্তু আমরা বিকেলের জন্য করি। আমরা কেউ কিন্তু বলি না চলো সকাল 10টায় দেখা করি, চলো দুপুর 2টায় দেখা করি। আমরা কিন্তু বলি বিকেলে দেখা করব, ঠিক 5টা, এরকম ব্যাপারও হয়। ঠিক সেরকমভাবেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন রেস্তোরাঁ বলুন, বিভিন্ন কফি শপে জমে ওঠে প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবীর সঙ্গে সুন্দর একটা সময়, আর সেই দিনের জন্য অপেক্ষা করে থাকি আমরা প্রত্যেকে, প্রত্যেকের মতো করে। তো বিকেল হলেই আমাদের মন, সেই মনের মানুষের সঙ্গে দেখা করতে, গল্প করতে, সময় কাটাতে আগ্রহ প্রকাশ করে, অপেক্ষা করে, আর এটাই স্বাভাবিক। আর যত সেই বিকেল গড়িয়ে সন্ধ্যে, সন্ধ্যে গড়িয়ে ফিরে যাবার পালা হয়, তখন বিকেলের জন্য খুব রাগ হয় যে আর একটু আগে দেখা করলে ভালো হতো না। তো এই যে একটা ব্যাপার বিকেলকে কেন্দ্র করে, এই জন্য আমাদের প্রত্যেকের কাছেই বিকেল কিন্তু খুব প্রিয় একটা সময়। সেই সময়ে আমাদের প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়, কিংবা আমরা ভাবি যে এই বিকেল গড়িয়ে সন্ধ্যের মুহূর্তে আমাদের চায়ের আড্ডা জমে উঠবে, কিংবা কফির কাপে চুমুক দিতে দিতে আমাদের মনের কথাগুলো সেরে ফেলব সহজে, তাই না? সঙ্গে থাকুন, আর অনেক এরকম মনের কথা বিকেলে সেরে উঠুক, ভালো থাকুক, এগিয়ে চলুক, জীবনে নতুন কিছু স্বপ্ন দেখুক।

ফিরে এলাম কয়েক গানের পর আজকের এই স্পেশাল আড্ডা বিকেল হলেই। বিকেল হলেই আরেকটা ব্যাপার কিন্তু আমাদের মনের মধ্যে খুব শুনতে ইচ্ছে করে, কীরকম না, বিকেল হলেই জাস্ট আমাদের একটা তোড়জোড় থাকে, এরপরেই জাস্ট হালকা করে যখন আমাদের এই সূর্যিমামা ডুবে যাবে, তখন চাঁদ মামার স্বপ্ন দেখতে দেখতে উঠার মুখের দিকে তাকিয়ে ঘন্টা নানার শব্দ আমাদের কানে ভেসে আসে। তো যেরকমভাবে যে ধর্মে বিশ্বাসী সেইভাবে তার মতো করে বিকেলকে সাজিয়ে নেন এবং সেই মুহূর্তকে অন্তরে অন্তরে স্থলে জায়গা দেয়। তো এইভাবেই কোথাও আজান হয়, কোথাও সন্ধ্যারতি হয়, এইভাবে আমাদেরকে মুগ্ধ করে রাখে। আমরা অপেক্ষা করে থাকি কখন সেই সুরধ্বনি আমরা শুনতে পাব, আমাদের মন শান্ত হবে, আমরা একটু সেবা করব। তো এই যে একটা মুহূর্ত, সেটা কিন্তু সকালেও অনেক সময় হয়, দুপুরেও হয় খুব কম, কিন্তু সন্ধেবেলা ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং বিকেল এবং সন্ধ্যের যে ব্যাপারটায় সেটাই বেশি হয়, এবং তার মধ্যে একটা অন্যরকম মুগ্ধতা বা একটা অন্যরকম পরশ কাজ করে সব কাজ সেরে ব্যাপারটার মধ্যে আর কি। তো বিকেল হলে এটাও কিন্তু আমরা অনুভব করি, আমরা অপেক্ষা করি। আবারও গান ফিরে আসি, বলবো বিকেল হলে আরও কিছু কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
2: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
1: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
3: বাঙালি মানি ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানি ভাত ঘুম, বাঙালি মানি ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানি ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানি মন ভালো করা বাংলা গান।
4: কি লিখি তোমায় প্রিয়তম,
3: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আমি শৌভিক। বিকেল হলে একটা সময় ছিল যখন ক্রিকেট ব্যাট বল নিয়ে অপেক্ষা করতো বন্ধুরা, সাড়ে তিনটে থেকে একদম চারটে থেকে নামা হবে, জমিয়ে পাড়ায় ক্রিকেট, কিন্তু কার কাছে হয়তো ফুটবল হতো। এইরকমভাবে আমরা কিন্তু একটা সময় খুব যত্ন করে কাটিয়েছি, কিন্তু এখন যে মুহূর্তটা চলে এসেছে, হয়তো মাঠও খালি পড়ে আছে, কিন্তু ছেলে বা মেয়ে বা যেই বলুন না কেন, সেই বয়সটা, ছোটো বয়সটা, যে বয়সটায় আমাদের ব্যাট বল নিয়ে নেমে পড়ার বয়স, সেই ব্যাটের সময় আমরা মোবাইল নিয়ে বসে পড়ছি। খুব খারাপ, খুব কষ্টের এই মুহূর্তগুলো। বিকেল হলে যে যার মতো করে স্কুল থেকে বাড়ি ফিরে যাওয়া, এই বাড়ি ফিরে যাওয়ার পর যে যার মতো করে চুপটি করে নিজের ঘরে আড়াল খুঁজে পাওয়া, আর এই আড়ালেই মোবাইল নিয়ে যে যার মতো করে গেম খেলা, কষ্ট হয়। কারণ বিকেল হলেই পাড়ায় হাঁক আসে, নেমে পর চারটে বাজে খেলা শুরু করব, জড়ো হওয়া আরও বেশ কয়েকটা সময় আগে বল টল কিনে একদম রেডি হয়ে, আজকে আমাদের বড় ম্যাচ কিংবা প্রতিদিনের খেলা, জমে উঠত, কষ্ট হয় এখন খুব। কারণ স্কুল থেকে বাড়ি ফিরে একটু ঘুমোতে হবে কিংবা একটু খেলে নেওয়া, কি খেলে নেওয়া, মোবাইলে খেলে নেওয়া, মাঠে যাওয়া যাবে না, কারণ এরপরই আমাদের হয় কারোর গানের ক্লাস, কারোর কম্পিউটার ক্লাস, কিংবা কারোর হয়তো পড়তে বসতে হবে। তাহলে খেলা কোথায়, কি সেই খেলা, ফুটবল নেই, ক্রিকেট নেই, মাঠে যাওয়া নেই, সব কিছুই এখন মোবাইল গেমে, ক্রিকেট ফুটবল, সত্যিই কষ্ট হয়। এই বিকেল বদলে যাক, এইখানে এই বিকেলটা বদলানোর খুব দরকার। এই বিকেলে আবারও হাঁক পাড়ুক ছোটরা ছোটদের, নেমে আয় খেলা শুরু করব, আবারও ঠিক সময় ফিরে যাওয়া ছটা সাড়ে ছটার পর, মোবাইল অফ থাকুক, কিন্তু দিনের একটা সময় একটু মোবাইল থাকুক, এক ঘন্টা কি দেড় ঘন্টা সারাদিনের মধ্যে, আর বাকি সময়টা কথা হোক একে অপরের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, সন্তানের কিংবা পরিবারের সকলে মিলে একসঙ্গে জমে উঠুক সময়গুলো। সঙ্গে থাকুন, আবারও ফিরব, এখন গান।

শুনছেন রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরের আড্ডা। বিকেল হলে এই সঙ্গে আমি সৌভিক আছি। তো আজকের এই আড্ডা শেষ হলে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। 4475039657122 আর যারা ইমেল করছেন আরেকবার মনে করে দিই, gm@radiobanglanet.com অবশ্যই লিখে পাঠাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। বিকেল হলেই পাড়ার মোড়ে হাঁক, দই চাই, ঘুগনি চাই, বেলফুল, ফেরিওয়ালাদের আসা যাওয়া, কিংবা ধোসা ইডলি, এদের ঠুং ঠুং করে এগিয়ে চলা, এই যে একটা সুন্দর চারপাশ জুড়ে বিভিন্ন জায়গায় উত্তর কলকাতায় এখন এই ব্যাপারটা জারি আছে কিছু কিছুভাবে, সব জায়গায় নয়। আমার মতে সেই ফেরিওয়ালারা সেই সন্ধ্যেবেলার কিছু মুহূর্ত আবারও চেকে উঠুক, আবারও ফিরে ফিরে আসুক সেদিন, আবারও বিকেলবেলা হলেই খেলা হোক, বিকেলবেলা হলেই ফেরিওয়ালারা আসুক, বিকেলবেলা হলেই কফি শপ জমে উঠুক, বিকেল হলেই বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের অফিস ফেরত দেখা হোক, বিকেল হলেই আমাদের প্রিয় শিল্পীরা তাদের চক্ষু সম্মান পাক, আর বিকেল হলেই আমরা একে অপরের জন্য একটুখানি করে সময় ব্যয় করব, দেখা করার সময়, কথা বলার সময়। আজ আসি, দেখা হবে আগামীকালেই ঠিক এই সময়। ভালো থাকুন, এনজয় করতে থাকুন, বিকেলকে সঙ্গে রাখুন, সকাল দুপুরকে ভুলে গিয়ে নয়। আজ এ পর্যন্ত।

আহা, বারান্দায় আয়েশ করে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, আমার বাড়িতে বারান্দা নেই ঠিকই, তবে কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোনো বন্ধুর বাড়িতে বারান্দা থাকলে আমি আগে ভাগে সেটাকে কিন্তু হাইজ্যাক করি। মনে হয় সারাদিন ওই বারান্দায় কাটিয়ে দিই। জানি আপনারও এরকম কোনো একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, শুনতে থাকুন

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন আরিন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে কিন্তু দারুণ একটা ক্লাইম্যাক্স আছে, মানে ব্যালকনি নিয়ে যে কত স্মৃতি, কত গল্প, মানে আপনারও নিশ্চয়ই ব্যালকনি নিয়ে প্রচুর গল্প আছে আমি জানি। আপনারও মনে হচ্ছে যে অ্যানিকে জানাই আপনার গল্পগুলো, তো দেরি করছেন কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712। যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিংবা শীতের সকালে কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়েশ করতে মন্দ লাগে না, তাই না? কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন বা কারোর সঙ্গে আড্ডা মারছেন, জমি আড্ডা মারছেন, ব্যালকনি কিন্তু একটা দারুণ প্লেস, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই ব্যালকনি নিয়ে দারুণ দারুণ মজার মজার স্মৃতি কিংবা খুব স্পেশাল কোনো মেমোরিজ আছে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর শুনতে হবে radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে দারুণ একটা মজার গল্প আছে, আমি জানি আপনার ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে, তাহলে শুরু করা যাক। তখন ক্লাস 8, পাশের বাড়ির একটি ছেলেকে সবে মনে ধরতে শুরু করেছে। কথা বলার উপায় নেই, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেই সময় আমার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্টও ছিল না, এবং তার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করতো, তার সাথে ইচ্ছে করতো কানেক্ট করতে, কিন্তু কানেক্ট করার মাধ্যমটা ছিল না। আমার মনে আছে চকলেট ডে ছিল, আর চকলেট ডের দিন খুব ইচ্ছে করছিল তাকে একটা গিয়ে চকলেট দিই, যেহেতু কথা হতো না, কিন্তু কোনো একটা মাধ্যমে তাকে চকলেট দেব। আমি আমার এক বন্ধুর সঙ্গে প্ল্যান করি যে তার ব্যালকনিতে আমি চকলেটটা ছুঁয়ে দেব। অতএব বন্ধুকে নিয়ে গেলাম দোকানে, চকলেট কিনলাম, এবং ফাঁক ফোকর দেখে যখন দেখছি কেউ নেই আশেপাশে, তখন তার ব্যালকনিতে চকলেটটা ছুঁড়ে মারলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় সে ডেফিনেটলি ব্যালকনিতে তো আসবেই এবং সে চকলেটটা পাবে। এবং সে কি চকলেটটা পেয়েছিল, সে চকলেটটা পেয়ে কতটা খুশি হয়েছিল নাকি রেগে গেছিল, এই সব গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: 父ちゃん。
1: কথা হোক তোমারও,
2: কথা হোক আমারও,
1: কখনো শৌভিক
2: কখনো অনামিকা,
1: কখনো মেঠো বাউলের সুর
2: কখনো সুদূর নীহারিকা,
1: কখনো তুমুল হাসি
2: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
1: যদি হয় এপারের চিঠি।
2: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
3: কথায় কথায়।
1: কথায় কথায় কথা হোক তোমারও,
2: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, ব্রেকের উপরে যেটা নিয়ে কথা হচ্ছিল, তো যতটা বলেছিলাম চকলেটটা তো যথারীতি ব্যালকনিতে ছুঁড়ে বাড়ি চলে এসেছি। তখন তো শীতকাল ছিল, ব্যাডমিন্টন খেলতে যেতাম, এক্সাম শেষ হয়ে গেছিল, সেদিন তো আর বাড়ি থেকে বেরোইনি। মানে চকলেটটা যে ব্যালকনিতে ছুঁড়ে মেরেছি, আশেপাশে দেখেছি কেউ দেখেনি, মানে অন্তত আমার যেই বন্ধু আমার সঙ্গে ছিল সেও দেখেছে, আশেপাশে তাকিয়েছে, সঙ্গে কেউ নেই, কেউ দেখেনি। তো হালকা টেনশন তো হচ্ছিলই। পরের দিন আমি আর আমার সেই বন্ধু দোকানে গেছি ব্যাডমিন্টনের কক কিনতে। তখন শীতকাল ছিল, যাই হোক, মানে সেও দেখি গেছে, মানে টাইমিংটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আমি তো আর তাকাচ্ছি না অবস্থার দিকে, মানে আমার মনে হচ্ছিলো যে তাকালি আমি কেসকে যাব। সে দেখি আমাকে দেখে মুচকে মুচকে হাসছে, খুব চাপের ব্যাপার। আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, কোনো রকম কেটে পড়তে পারলে বাঁচি সেই সময় দোকান থেকে। তো সে বুঝে গেছিলো কোনোভাবে, পরে তার সাথে কোনোভাবে কানেক্ট করিনি আর, বা এটা নিয়ে কোনো কথাও হয়নি, আজ অব্দিও সেই মানুষটার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তো এগুলো মনে পড়লে ভীষণ মজা লাগে এই আর কি। মানে এরকম মজার মজার প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বারান্দা নিয়ে আড্ডার কোনো শেষ নেই, কিংবা বারান্দায় বসে আড্ডা উফ দারুণ। আর ওয়েদার যদি হয় শীত কিংবা বর্ষা, তাহলে তো জমে জাস্ট মাখন। কিন্তু মানে ব্যালকনিতে বসে আড্ডা মারার থেকেও আমার মনে হয় আমার সঙ্গে আপনার আড্ডাটা সব থেকে বেশি জমজমাট হয়। তাহলে কেমন লাগছে আমার আপনার এই যে আড্ডাটা রোজ হচ্ছে এবং আপনি আমাকে শুনছেন, সবটাই ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। তাহলে সময় বলছে এখন প্রায় শেষ, আজকে যেতে হবে, আজকের আড্ডাটা এখানেই থামাতে হবে। ভালো থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

ইতিহাস জানার জন্য প্রাচীন গ্রন্থগুলির অবদান সত্যি অনস্বীকার্য। আর সেই সমস্ত প্রাচীন গ্রন্থে যে লেখাগুলো থাকে, সেই লেখার পাঠোদ্ধার করাও কিন্তু ভীষণ কঠিন কাজ। এমন অনেক বই আছে যেই বইগুলোর পাঠোদ্ধার করতে গিয়ে বিশেষজ্ঞদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে এবং অনেক বছরের চেষ্টায় সেটা করা সম্ভব হয়েছে। কিন্তু আজ আপনাকে শোনাবো এমন এক বইয়ের গল্প যেই বইয়ের পাঠোদ্ধার করা বিশেষজ্ঞদের পক্ষে আজও সম্ভব হয়নি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় বই নিয়ে, যেই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও তার যে লেখা এবং সেই বইতে যে অনেক ছবি রয়েছে তার কোনোটারই পাঠোদ্ধার করতে পারা যায়নি, এমনই কঠিন সেই বই। আর সেই জন্যই এই বই পৃথিবীর এমন এক রহস্যময় বই। সেই বইয়ের গল্প নিয়ে ফিরছি, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

খুব সুন্দর একটি বই, যার পাতায় পাতায় ভরা রয়েছে লেখা, আর সেখানে সাজানো রয়েছে নানা রকমের নজর কাড়া সব ছবি। সত্যি এইরকম একটা বইয়ের কথা শুনলে নিশ্চয়ই মনে হচ্ছে যদি পড়া যেত এমন একটি বই, কিন্তু না, এখানেই লুকিয়ে রয়েছে রহস্য, কারণ আজও সেই বই রহস্যময়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা সেই বইয়ের কথা বলছি যা বোধহয় পৃথিবীর এমন একটি রহস্য যার সমাধান আজও করা সম্ভব হয়নি। এই যে বইয়ের কথা বলছি, এই বইতে খুব সুন্দর সুন্দর করে লেখা, ছবিতে যতই ভরা থাকুক না কেন, কারো পক্ষেই আজও বেতা পড়া সম্ভব হয়নি, কারণ 500 বছর ধরে শুধু চেষ্টাই চলছে, তার লেখা পাঠোদ্ধার করতে পারেননি বিশেষজ্ঞরা। এই বইয়ের গল্প নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক রহস্যময় বই নিয়ে যেই বইয়ের লেখা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বিশ্বে অনেক বই এরকম পাওয়া গিয়েছে যেটা পাঠোদ্ধার করাটা রীতিমতো কষ্টকর, কিন্তু এই যে বইটির কথা বলছি, এই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও বিশেষজ্ঞরা তার লেখা বা ছবির মানে কোনোটাই উদ্ধার করতে পারেননি। এই যে বইটির কথা বলছি, এই বইটি হাতে লেখা একটি বই, আর সেই বইটির কার লেখা তা নিয়ে অবশ্য অনেক মতভেদ রয়েছে। সবটাই অবশ্য অনুমান, তবে 1912 সালে এই বইটি পোল্যান্ডের এক বই বিক্রেতা উইলফ্রিড ভয়নেচ কেনেন, আর তারপর থেকেই এই বইটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। আর এই যে বইটি, সেই বইয়ের নামকরণও হয় সেই বিক্রেতার নাম অনুসারে, আর সেই জন্যই বইটির নাম হয় ভয়নেচ ম্যানুস্ক্রিপ্ট, যা আজও পৃথিবীর এক অন্যতম রহস্যময় বই হয়ে রয়ে গেছে। এই বইয়ের গল্প নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন সময় হয়েছে একটু গান শোনার। চলুন শুনে নিই পরপর 3টে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীতে এমন অনেক প্রাচীন বই পাওয়া গিয়েছে, অনেক প্রাচীন লেখা পাওয়া গিয়েছে, যা পাঠোদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিশেষজ্ঞদের। তবে অনেক বছর সময় লাগলেও কিছু লেখার মানে বুঝতে পেরেছেন তারা। কিন্তু আজ আমরা যেই বইটির কথা বলছি, সেই বইটির লেখা 500 বছরেও কেউ উদ্ধার করতে পারেননি। এমনই কঠিন সেই বইয়ের লেখা এবং তার যে ছবিগুলো, যার মাথা মুন্ডু কোনোটাই বোঝা যাচ্ছে না। আর সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই বইটির কথা বলছি, সেই ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, সেই বইটিতে এমন কিছু প্রাণী, ফুল, ফল, গাছের ছবি রয়েছে যেগুলো কেউ কোনোদিন দেখেনি। আবার এগুলো কি তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এগুলিকে পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি, তাহলে সেগুলো কি তা পরিষ্কার নয় তাদের কাছে, বিশেষজ্ঞদের কাছে। আর সেখানেই কিন্তু রহস্য ঘনীভূত হয়। আর এই যে বইটির কথা বলছি, সেই বইটি কেন লেখা হয়েছে, কে লিখেছেন, কোন ভাষায় লেখা, কেন এমন সব আজব ছবি রয়েছে, তা নিয়ে কিন্তু রয়েছে নানা রকমের প্রশ্ন যার উত্তর আজও পাওয়া যায়নি। আমরা আজ সেই রহস্যময় বইয়ের গল্প শুনছি, তবে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে রয়েছি আমি আপনার বন্ধু অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক প্রাচীন বই নিয়ে যেই বইকে ঘিরেই রয়েছে রহস্য। কারণ এই বইয়ের যে লেখা, পাতায় পাতায় যে সুন্দর লেখা এবং সুন্দর সুন্দর সব ছবি, তার পাঠোদ্ধার এখনো বিশেষজ্ঞরা করে উঠতে পারেননি, আর সেই চেষ্টা 500 বছর ধরে চলছে। আর সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন, কে লিখেছেন, কেন লিখেছেন, কি বিষয় বা কি ভাষা, সবকিছু নিয়েই রয়েছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি, আর সেই জন্যই রহস্য আরো ঘনীভূত হয়েছে। আর সেই বই, সেই বইয়ের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি,
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া।
2: তুমি না হয় রহিতে কাছে,
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলদের রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান, এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা .com এ।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

মানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আমাদের জীবনে সব থেকে ভালো সময় কোনটা বলুন তো? আগে হ্যাঁ, একদম ঠিক বলেছেন, আমাদের শৈশবটা। আমাদের শৈশব, আমাদের চাইল্ডহুডটা এতটা মিষ্টি, এতটা রঙিন যে সেটা সারা জীবন আমাদের মনের মধ্যে গাঁথা থাকে। আর আজকে সেই রঙিন শৈশবকে নিয়েই আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেব। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি হয়ে উঠতে চলেছে রঙিন শৈশবকে নিয়ে। আমাদের প্রত্যেকের শৈশবই অত্যন্ত রঙিন ছিল, কিন্তু তার মধ্যে কয়েকজনকে আমি জানি এবং তাদের কিছু ছোটবেলাকার ইনসিডেন্ট জানি যেগুলো কি না সিরিয়াসলি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকেরই ছোটবেলাটা কতটা রঙিন ছিল। তো সেই রঙিন শৈশবের কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডা সফরটা জমে উঠবে, কিন্তু সবই জমে উঠবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, সে আমার এক চেনা পরিচিত দাদা এবং তার অত্যন্ত পছন্দের একটি কার্টুন, একটি কমিক ক্যারেক্টার ছিল অরণ্যদেব। আর সেই অরণ্যদেব সাজতে গিয়ে সে একটা অদ্ভুত কাণ্ড করেছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রঙিন শৈশবকে নিয়ে। তো আমার দাদার এই ঘটনাটা কিন্তু সিরিয়াসলি অসাধারণ। ব্যাপারটা হচ্ছে, তার খুব পছন্দের কমিক ক্যারেক্টার ছিল অরণ্যদেব, এবং সে অরণ্যদেব সাজতে গিয়ে নিজের ঠাকুমার একটা বেগুনি রঙের শাড়ি একদম ফর্দাফাই করে দিয়েছিল। যদিও তারপরের ফলটা কি হয়েছিল বুঝতেই পারছেন, গিয়ে নিজের ঠাকুমার একটা বেগুনি রঙের শাড়ি একদম ফর্দাফাই করে দিয়েছিল যদিও তারপরের ফলটা কি হয়েছিল বুঝতেই

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট

0: www.gharajaparadesi.labdesi.in
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরবর্তী কথাটি যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, সে আবার সম্পর্কে আমার এক কাকু, এবং তার নাম হয়ে গেছে পাগলা কাকু। কেন সেটাই তো বলবো আপনাকে, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রঙিন শৈশবকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমার সেই কাকু খুব ছোটবেলা প্রচণ্ড সকালে উঠত ঘুম থেকে, এখন কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠেছে এবং ওঠার পরে দূর থেকে সানাইয়ের শব্দ শুনতে পাচ্ছিল। সেই সকালের নিস্তব্ধ পরিবেশ তার সঙ্গে সানাইয়ের শব্দ শুনে সেই ছোট্টবেলা আমার সেই কাকু নাকি ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল, এবং তারপরেই তার নাম হয়ে যায় পাগলা। বর্তমানে এখনও ওনাকে অনেকে পাগলা বলেই ডাকেন আর কি, কিন্তু আমার মনে হয় এরকম সেন্সিটিভ মন যার, তাকে ঠিক পাগলা বলাটা হয়তো ঠিক নয়। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে দুরন্ত শৈশব রঙিন শৈশবকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময় যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: Chalo chalo chalo chalo, Ishoye Ishoye, Krishna Rajao, Ishoye Ishoye.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

ব্যাক টু ব্যাক গানের এপ্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব আছি আপনার সঙ্গে। রঙিন শৈশবকে নিয়ে কিছু কথা, কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার মনে হয়েছে সত্যি আমাদের শৈশবটা কতটা রঙিন ছিল। তো এরকমই আরও একজন একটি কাণ্ড ঘটিয়েছিলেন ছোটোবেলায়। আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে ওই গুপ্তধনের একটা অদ্ভুত কিন্তু আকর্ষণ থেকে যায়, সেই হেমেন্দ্র কুমার রায়ের রচনা থেকে যকেরধন, আবার যকেরধন ইত্যাদি পড়ে গুপ্তধন সংক্রান্ত একটা অদ্ভুত ফ্যান্টাসি আমাদের প্রত্যেকের মধ্যে জন্মগ্রহণ করে সেই ছোট্টবেলাতে। তো আমার এক কাকুই বলতে পারেন, তিনি ছোটোবেলায় একটা কাজ করেছিলেন, তিনি কিছু কাঁচের মার্বেল মানে কাঁচের গুলি একটা জায়গায় মাঠের এক কোণে পুঁতে রেখেছিলেন এবং যেখানে পুঁতে রেখেছিলেন তার একটা ম্যাপও বানিয়েছিলেন। পরবর্তীকালে সেই ম্যাপ দেখে সে সেই কাঁচের গুলিগুলো উদ্ধার করে এবং ঘোষণা করে দেয় যে সে আলটিমেটলি গুপ্তধন পেয়েছেন। আর এই ঘটনাটা শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে একেই তো বলে রঙিন শৈশব। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি থাকবে এই রঙিন শৈশবকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ছোটবেলা কিন্তু আমাদের শৈশবটাও প্রচণ্ড রঙিন ছিল। যেমন ধরুন, আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের পাড়ায় যত কুকুর বিড়াল ছিল তাদের প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব পাতাতাম, তাদেরকে খেতেও দিতাম, তাদেরকে আদরও করতাম, যেটা এখনও করে থাকি। আর তার সঙ্গে আরও একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমার এক বন্ধুর বাড়িতে উঠোন ছিল, আর সেই উঠানে ছিল একটা বড় নারকেল গাছ। আমরা সেই নারকেল গাছের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলাম এবং চার পাঁচজন বন্ধু মিলে ওই নারকেল গাছের গুড়িকে জড়িয়ে ধরতাম, মানে ওই জড়ানোটাই ছিল নারকেল গাছকে আদর করা। এবং এখন মনে হয় যে এরকম যদি গাছের সঙ্গে বন্ধুত্ব পাতানো যেতে পারে তাহলে আমাদের পরিবেশটা হয়তো অনেক ভালো হয়ে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা যা জারি ছিল রঙিন শৈশবকে নিয়ে। আমাদের প্রত্যেকেরই জীবনটা কিন্তু ছোটবেলায় অত্যন্ত রঙিন ছিল। তো সেই রঙিন শৈশবকে নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, আর কিছু কথা বাকি আছে, কিন্তু সময় এখন শেষ, কাজেই আজকের মতো এখানেই থামতে হবে। কিন্তু যে কথাগুলো বাকি থাকলো, অর্থাৎ রঙিন শৈশবের আরও বেশ কিছু কথা বাকি, আগামীকালও কিন্তু আমাদের আড্ডাটা জমে উঠবে এই রঙিন শৈশবকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanet.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়া রাডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে একগুচ্ছ গান, যে গানগুলো শুনতে শুনতে আমরা আড্ডা দিকে এগিয়ে তো যাবই, এবং তার সাথে সাথে আজকে একটা ছোট্ট মিষ্টি গল্প বলবো। সে গল্পটা কিসের ওপর সেটা অবশ্যই জানার জন্য আড্ডায় থাকতে হবে এবং শুনতে হবে radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
5: আমি বাউন্ডুলে ঘুরি আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
4: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের।

বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প, ছোট গল্প, উপন্যাসে কিন্তু ডিঙি নৌকার উল্লেখ রয়েছে। আর বাংলার সংস্কৃতি ইতিহাস যদি ঘাঁটি, তাহলেও সেখানে ডিঙি নৌকার বেশ কিছু তাৎপর্য রয়েছে। ডিঙি নৌকা নিয়ে নস্টালজিয়া আছে, বাবাদের মুখে তাদের ছোটবেলার সময়টা ডিঙি নৌকার চড়ার অভিজ্ঞতাও আছে। আমরা এখন দেখতেই পাই না ডিঙি নৌকা, কিন্তু এই ডিঙি নৌকা নাকি বাংলার সংস্কৃতি হিসাবে পরিচয় করানোর জন্য মিউজিয়ামে রাখা হয়েছে, গুজরাটের একটা মিউজিয়ামে। সেই সব কিছু তো বলবো, কিন্তু এই যে ডিঙি নৌকা, এর সাথে বাংলা সংস্কৃতির কিভাবে যোগ আছে বা যোগসূত্র রয়েছে, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

hellobanglanet.com এ আজকে ডিঙি নৌকা নিয়ে কথা হচ্ছে, এবং ডিঙি নৌকা বলতে একদম সরু ছোট একটি নৌকা যেখানে একজনই বসতে পারে, এবং সেটা বিশেষত ওই খাল পারাপার বা ছোট নদী যেগুলোকে বলা হয়, সেগুলোকে যেগুলো খাল বিল এরকম কোনো জায়গা পারাপারের জন্য ডিঙি নৌকা ব্যবহার হয়। এছাড়াও ডিঙি নৌকা ব্যবহার হয় মাছ চাষের জন্য, যারা মাছ ধরতে যায় মৎস্যজীবীরা ওই রকমই খালের ধারে, তারা কিন্তু এই ডিঙি নৌকায় করে তাদের নিজে জীবনযাপন পালন করে। এছাড়াও যখন বন্যা হয় গ্রামে গঞ্জে, সেখানেও কিন্তু ত্রাণের জন্য এই ডিঙি নৌকা ব্যবহার করা হয়। তাহলে ডিঙি নৌকা কিভাবে আমাদের বাংলা সংস্কৃতির সাথে যোগসূত্র বেঁধে রেখেছে, এবং কি করে বাংলার সেই পুরনো উপন্যাসের গল্পগুলো আমাদের সামনে তুলে ধরে, সেটা আমরা বুঝতে পারলাম।

সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, কিন্তু সংস্কৃতি হারিয়ে যাচ্ছে বলে আমরা হারিয়ে দেব, পুরোটাই মুছে ফেলবো তা তো নয়। ঠিক সেই রকমই যত আপগ্রেড হচ্ছে আমাদের টেকনোলজি, আমরা যত মডার্ন হচ্ছি, মডার্নাইজ করছি নিজেকে, সমাজ আমাদেরকে করছে, সেক্ষেত্রে পুরনো অনেক কিছু জিনিসই আমরা মুছে ফেলছি। কিন্তু তাদের অবদান কি মুছে ফেলতে পারবো? একদমই না। আগের সময় মানে আমি জাস্ট ব্রেকে যাওয়ার আগে যখন বলছিলাম আপনাকে যে ডিঙ্গি নৌকা যখন গ্রামে গঞ্জে বন্যা হয় তখন কিন্তু ব্যবহার করা হয়, এখনো অবধি আজকের দাঁড়িয়েও যেসব গ্রামে গঞ্জে বন্যা হয়েছে সেখানে কিন্তু ত্রাণ তহবিলের জন্য বা হচ্ছে যেই সময় সব কিছু ডুবে যায় তখন আমাকে বেঁচে থাকতে হবে তো, কার ওপর বেঁচে থাকবো, কোনটার ওপর ভরসা করে, তখন কিন্তু ডিঙ্গি নৌকাই এসে দাঁড়িয়েছে। আর সেই ডিঙ্গি নৌকা যে বাংলার ইতিহাস সংস্কৃতি গল্পটাকে আজও বয়ে নিয়ে চলেছে, এবং বারবার যেটা বলছিলাম যে আমরা কিন্তু বাংলার উপন্যাসেও এই ডিঙ্গি নৌকার উল্লেখ পাই এবং ডিঙ্গি নৌকা দিয়ে অনেক ছোট গল্পও রয়েছে। সেক্ষেত্রে এই ডিঙ্গি নৌকা গুজরাটের একটি মিউজিয়ামে সংস্করণ করার কথা বলা হয়েছে।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দিঘি নৌকা নিয়ে অনেক কিছু বললাম, আর ছোটবেলার গল্পের মধ্যেও সেই দিঘি নৌকার গল্পগুলো মনে পড়ছে, সেটাও কিন্তু হঠাৎ করে মনে পড়লো আড্ডা দিতে দিতে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে আমার কাছে দিঘি নৌকার নস্টালজিয়াটা কোথায়, সেটা হচ্ছে আমার বাবা দাদুরা যেহেতু একটা মফস্বল থেকে উঠে এসেছে বা তা সেখানেই তাদের ছোটোবেলাটা কেটেছে, তো সেক্ষেত্রে তারা খুব ভালোভাবে ডিঙি নৌকার বর্ণনা দিতে পারে বা তাদের যে জীবনযাপনের সাথে ডিঙি নৌকাটা কতটা জড়িয়েছিল সেটা বলেছিল, এবং সেই গল্পগুলো বারবার ভেসে উঠছে। বাবারা বলে যখন নাকি ওই মাছ ধরতে যেত তখন কিন্তু বন্ধুরা মিলে ডিঙি নৌকায় যেত, এবং অনেক সময় ডিঙি নৌকা কিন্তু উল্টেও যেত, আর সেটাও কিন্তু অনেক মজার। তো এই মজার ছলের ঘটনাগুলো সব কিছু মনে পড়ে গেল আপনার সাথে আড্ডা দিতে দিতে, এবং আমার মনে হচ্ছে যে আপনারাও রিলেট করতে পারবেন যদি কখনো আপনি ওই ডিঙি নৌকায় চড়েন বা ডিঙি নৌকার সাথে আপনার কোনো একটা ছোটবেলা জড়িয়ে থাকে, তাহলে সেটাও জানাতে হবে আমাকে, আর তার সাথে সাথে ফলো করতে হবে www.radiobangladesh.com।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানি .com মাড়ি মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা একটু অন্যরকমভাবে, বিকেল হলেই আমাদের এই বিকেল এমন একটা ব্যাপার যেখানে কিন্তু আমাদের অনেকগুলো কাজ, যে কাজগুলো আমাদের মনের আনন্দ মেটায়, সেরকম কিছু কাজের মাধ্যমে আমাদের কিন্তু বিকেলটা শুরু হয়। আর এই কোনো কোনো দিন বিকেলটায় যদি এরকম কিছু পছন্দের কাজ থাকে, তাহলে কিন্তু সকাল থেকেই একটা অন্যরকম ফুরফুরে মেজাজে আমাদের প্রত্যেককে পাওয়া যায়। কিন্তু সেই বিকেলটায় আবার যদি খুব কঠিন একটা কাজ থাকে কিংবা বিরক্তিসূচক কোনো কাজ থাকে, তাহলে কিন্তু মনটা সকাল থেকেই কিন্তু খারাপ হতে থাকে। তো এই যে একটা ব্যাপার, বিকেল, বিকেল মানে আমাদের প্রত্যেকের জীবনে, যেমন আমরা প্রত্যেকেই ভাবি যে একটা দিন মানেই নতুন কিছু, ঠিক সেরকম বিকেলটা, যেমন সকালটা একরকমভাবে শুরু হয়, দুপুর পেরিয়ে যখন বিকেল আসে তার একটা অন্ধ বিশ্বাস, স্বপ্ন এবং কিছুটা পাওয়ার আশা নিয়ে তৈরি হয়। তো যারা কোনোরকম কোনো সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত আছে, তাদের কাছে কিন্তু বিকেলটা একটা অন্যরকম পাওয়া, কারণ যে বিকেলে অনুষ্ঠান থাকে সেই বিকেলে দেখুন একটা টেনশন থাকে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে, ঠিক সেরকম একটা পাওয়াও থাকে, একটা উজাড় করে দেওয়ার ব্যাপারও থাকে। যারা শিল্পী তারা এই ব্যাপারটা খুব ভালো করে হয়তো বুঝতে পারেন, অনুভব করেন যে দীর্ঘ কয়েকদিন রিহার্সালের পরে আসে এরকম একটা দিন যেদিকে দেয় আমাদের আমাদের সেরাটাকে উজাড় করে দিতে হবে, সেরকম একটা বিকেলের অপেক্ষাও আমরা করি। আমরা আশা করি যারা আমরা শিল্পী তারা প্রত্যেক দিন এরকম সুন্দর বিকেলের অপেক্ষায় থাকি। ঠিক সেরকম বিকেল শিল্পীদের কাছেও একটা প্রাণের জায়গা, একটা পাওয়ার জায়গা। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু বলবো এই বিকেল নিয়ে, কিন্তু এখন হ্যাঁ গান, তারপর ফিরে এসে আবার আড্ডা জমে উঠবে সৌভিকের সঙ্গে গান মুসাফির।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটি গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা বিকেল হলি। বিকেল হলেই প্রেম, সকালে তো আর প্রেম হয় না, দুপুরেও প্রেমটা হয় না, ঠাটার দূরে বিকেল, মানে জাস্ট বিকেলটা পেরিয়ে সন্ধ্যার মুহূর্তে, তাই তার জের সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যায়। এবং সেই জেরটা আজ বিকেলে কোথায় দেখা হচ্ছে তাহলে? এই যে একটা ব্যাপার, এই যে একটা সুন্দর অপেক্ষা, সেই অপেক্ষাটা কিন্তু আমরা বিকেলের জন্য করি। আমরা কেউ কিন্তু বলি না চলো সকাল 10টায় দেখা করি, চলো দুটোয় দেখা করি। আমরা কিন্তু বলি বিকেলে দেখা করব, ঠিক 5টা, এরকম ব্যাপারও হয়। ঠিক সেরকমভাবেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন রেস্তোরাঁ বলুন, বিভিন্ন কফি শপে জমে ওঠে প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবীর সঙ্গে সুন্দর একটা সময়, আর সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আমরা প্রত্যেকে, প্রত্যেকের মতো করে। তো বিকেল হলেই আমাদের মন, সেই মনের মানুষের সঙ্গে দেখা করতে, গল্প করতে, সময় কাটাতে আগ্রহ প্রকাশ করে, অপেক্ষা করে, আর এটাই স্বাভাবিক। আর যত সেই বিকেল গড়িয়ে সন্ধ্যে, সন্ধ্যে গড়িয়ে ফিরে যাবার পালা হয়, তখন বিকেলের জন্য খুব রাগ হয় যে আর একটু আগে দেখা করলে ভালো হতো না। তো এই যে একটা ব্যাপার বিকেলকে কেন্দ্র করে, এই জন্য আমাদের প্রত্যেকের কাছেই বিকেল কিন্তু খুব প্রিয় একটা সময়। সেই সময়েই আমাদের প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়, কিংবা আমরা ভাবি যে এই বিকেল গড়িয়ে সন্ধ্যের মুহূর্তে আমাদের চায়ের আড্ডা জমে উঠবে, কিংবা কফির কাপে চুমুক দিতে দিতে আমাদের মনের কথাগুলো সেরে ফেলবো সহজে, তাই না? সঙ্গে থাকুন, আর অনেক এরকম মনের কথা বিকেলে সেরে উঠুক, ভালো থাকুক, এগিয়ে চলুক, জীবনে নতুন কিছু স্বপ্ন দেখুক, জেগে থাকা স্বপ্নই ভালো লাগে। আমাদের আড্ডা জারি থাকবে এখন গান, ফিরে এসে আবার আড্ডা বিকেল হলেই।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের স্পেশাল আড্ডা বিকেল হলেই। বিকেল হলেই আরেকটা ব্যাপার কিন্তু আমাদের মনের মধ্যে খুব শুনতে ইচ্ছে করে, কীরকম না, বিকেল হলেই জাস্ট আমাদের একটা তোড়জোড় থাকে, এরপরেই জাস্ট হালকা করে যখন আমাদের এই সূর্যিমামা ডুবে যাবে, তখন চাঁদমামার স্বপ্ন দেখতে দেখতে ওঠার মুখের দিকে তাকিয়ে ঘন্টা নাড়ার শব্দ আমাদের কানে ভেসে আসে। তো যেরকমভাবে যে ধর্মে বিশ্বাসী সেইভাবে তার মতো করে বিকেলকে সাজিয়ে নেন এবং সেই মুহূর্তকে অন্তরে অন্তরে স্থলে জায়গা দেয়। তো এইভাবেই কোথাও আজান হয়, কোথাও সন্ধ্যারতি হয়, এইভাবে আমাদেরকে মুগ্ধ করে রাখে। আমরা অপেক্ষা করে থাকি কখন সেই সুরধ্বনি আমরা শুনতে পাব, আমাদের মন শান্ত হবে, আমরা একটু সেবা করব। তো এই যে একটা মুহূর্ত, সেটা কিন্তু সকালেও অনেক সময় হয়, দুপুরেও হয় খুব কম, কিন্তু সন্ধেবেলা ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং বিকেল এবং সন্ধ্যের যে ব্যাপারটায় সেটাই বেশি হয়, এবং তার মধ্যে একটা অন্যরকম মুগ্ধতা বা একটা অন্যরকম পরশ কাজ করে সব কাজ সেরে ব্যাপারটার মধ্যে আর কি। তো বিকেল হলে এটাও কিন্তু আমরা অনুভব করি, আমরা অপেক্ষা করি। আবারও গান ফিরে আসি, বলবো বিকেল হলে আরও কিছু কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
2: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
1: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
3: বাঙালি মানি ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানি ভাত খুম, বাঙালি মানি ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানি ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানি মন ভালো করা বাংলা গান।
4: কি লিখি তোমায় প্রিয়তম,
3: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম শুনছেন, শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আমি শৌভিক। বিকেল হলে একটা সময় ছিল যখন ক্রিকেট ব্যাট বল নিয়ে অপেক্ষা করতো বন্ধুরা, সাড়ে তিনটে থেকে একদম চারটে থেকে নামা হবে, জমিয়ে পাড়ায় ক্রিকেট, কিন্তু কার কাছে হয়তো ফুটবল হতো। এইরকমভাবে আমরা কিন্তু একটা সময় খুব যত্ন করে কাটিয়েছি, কিন্তু এখন যে মুহূর্তটা চলে এসেছে, হয়তো মাঠও খালি পড়ে আছে কিন্তু ছেলে বা মেয়ে বা যেই বলুন না কেন, সেই বয়সটা, ছোটো বয়সটা, যে বয়সটায় আমাদের ব্যাট বল নিয়ে নেমে পড়ার বয়স, সেই ব্যাট সময় আমরা মোবাইল নিয়ে বসে পড়ছি। খুব খারাপ, খুব কষ্টের এই মুহূর্তগুলো। বিকেল হলে যে যার মতো করে স্কুল থেকে বাড়ি ফিরে যাওয়া, এই বাড়ি ফিরে যাওয়ার পর যে যার মতো করে চুপটি করে নিজের ঘরে আড়াল খুঁজে পাওয়া, আর এই আড়ালেই মোবাইল নিয়ে যে যার মতো করে গেম খেলা, কষ্ট হয়। কারণ বিকেল হলেই পাড়ায় হাঁক আসে, নেমে পর চারটে বাজে খেলা শুরু করব, জড়ো হওয়া আরও বেশ কয়েকটা সময় আগে, বল টল কিনে একদম রেডি হয়ে আজকে আমাদের বড় ম্যাচ কিংবা প্রতিদিনের খেলা জমে উঠত, কষ্ট হয় খুব। কারণ স্কুল থেকে বাড়ি ফিরে একটু ঘুমোতে হবে কিংবা একটু খেলে নেওয়া, কী খেলে নেওয়া, মোবাইলে খেলে নেওয়া, মাঠে যাওয়া যাবে না, কারণ এরপরেই আমাদের হয় কারোর গানের ক্লাস, কারোর কম্পিউটার ক্লাস, কিংবা কারোর হয়তো পড়তে বসতে হবে। তাহলে খেলা কোথায়, কী সেই খেলা, ফুটবল নেই, ক্রিকেট নেই, মাঠে যাওয়া নেই, সব কিছুই এখন মোবাইল গেমে, ক্রিকেট ফুটবল, সত্যি কষ্ট হয়। এই বিকেল বদলে যাক, এইখানে এই বিকেলটা বদলানোর খুব দরকার। এই বিকেলে আবারও হাঁক পাড়ুক ছোটরা, ছোটদের নেমে আয়, খেলা শুরু করব, আবারও ঠিক সময় ফিরে যাওয়া ছটা সাড়ে ছটার পর। মোবাইল অফ থাকুক, কিন্তু দিনের একটা সময় একটু মোবাইল থাকুক, এক ঘন্টা কি দেড় ঘন্টা সারা দিনের মধ্যে, আর বাকি সময়টা কথা হোক একে অপরের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, সন্তানের কিংবা পরিবারের সকলে মিলে একসঙ্গে জমে উঠুক সময়গুলো। সঙ্গে থাকুন, আবারও ফিরব, এখন গান।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে গান মন সাফারির আড্ডা। বিকেল হলে এই সঙ্গে আমি সৌভিক আছি। তো আজকের এই আড্ডা শেষ হলে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। 4475036571 আর যারা ইমেল করছেন আরেকবার মনে করে দিই, gm@radiobanglanet.com অবশ্যই লিখে পাঠাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। বিকেল হলেই পাড়ার মোড়ে হাঁক, দই চাই, ঘুগনি চাই, বেলফুল, ফেরিওয়ালাদের আসা যাওয়া, কিংবা ধোসা ইডলি, এদের ঠুং ঠুং করে এগিয়ে চলা, এই যে একটা সুন্দর চারপাশ জুড়ে বিভিন্ন জায়গায় উত্তর কলকাতায় এখন এই ব্যাপারটা জারি আছে কিছু কিছুভাবে, সব জায়গায় নয়। আমার মতে সেই ফেরিওয়ালারা সেই সন্ধ্যেবেলার কিছু মুহূর্ত আবারও জেগে উঠুক, আবারও ফিরে ফিরে আসুক সেদিন, আবারও বিকেলবেলা হলেই খেলা হোক, বিকেলবেলা হলেই ফেরিওয়ালারা আসুক, বিকেলবেলা হলেই কফি শপও জমে উঠুক, বিকেল হলেই বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের অফিস ফেরত দেখা হোক, বিকেল হলেই আমাদের প্রিয় শিল্পীরা তাদের চক্ষ সম্মান পাক, আর বিকেল হলেই আমরা একে অপরের জন্য একটুখানি করে সময় ব্যয় করব, দেখা করার সময়, কথা বলার সময়। আজ আসি, দেখা হবে আগামীকালেই ঠিক এই সময়। ভালো থাকুন, এনজয় করতে থাকুন, বিকেলকে সঙ্গে রাখুন, সকাল দুপুরকে ভুলে গিয়ে নয়। আজ এ পর্যন্ত।

আহা, বারান্দায় আয়েস করে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, আমার বাড়িতে বারান্দা নেই ঠিকই, তবে কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোনো বন্ধুর বাড়িতে বারান্দা থাকলে আমি আগে ভাগে সেটাকে কিন্তু হাইজ্যাক করি। মনে হয় সারাদিন ওই বারান্দায় কাটিয়ে দিই। জানি আপনারও এরকম কোনো একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানির .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, শুনতে থাকুন

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন আরিন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে কিন্তু দারুণ একটা ক্লাইম্যাক্স আছে, মানে ব্যালকনি নিয়ে যে কত স্মৃতি, কত গল্প, মানে আপনারও নিশ্চয়ই ব্যালকনি নিয়ে প্রচুর গল্প আছে আমি জানি। আপনারও মনে হচ্ছে যে অ্যানিকে জানাই আপনার গল্পগুলো, তো দেরি করছেন কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712। যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিংবা শীতের সকালে কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আইস করতে মন্দ লাগে না, তাই না? কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন বা কারোর সঙ্গে আড্ডা মারছেন, জমি আড্ডা মারছেন, ব্যালকনি কিন্তু একটা দারুণ প্লেস, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই ব্যালকনি নিয়ে দারুণ দারুণ মজার মজার স্মৃতি কিংবা খুব স্পেশাল কোনো মেমোরিজ আছে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর শুনতে হবে radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম।

মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া ঝিন্টি তুই নেই তাই কোনো স্বাদ নেই সব মিথ্যে ক্লাসরুমে লেকচার।

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

0: আমাদের ছুটি ছুটি চলনে বলুটি ওই আনন্দ ঝরনা।
1: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
2: অন্য কোথাও চল?
3: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যালির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে দারুণ একটা মজার গল্প আছে, আমি জানি আপনার ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে, তাহলে শুরু করা যাক। তখন ক্লাস 8, পাশের বাড়ির একটি ছেলেকে সবে মনে ধরতে শুরু করেছে। কথা বলার উপায় নেই, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেই সময় আমার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্টও ছিল না, এবং তার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করতো, তার সাথে ইচ্ছে করতো কানেক্ট করতে, কিন্তু কানেক্ট করার মাধ্যমটা ছিল না। আমার মনে আছে চকলেট ডে ছিল, আর চকলেট ডের দিন খুব ইচ্ছে করছিল তাকে একটা গিয়ে চকলেট দিই, যেহেতু কথা হতো না, কিন্তু কোনো একটা মাধ্যমে তাকে চকলেট দেব। আমি আমার এক বন্ধুর সঙ্গে প্ল্যান করি যে তার ব্যালকনিতে আমি চকলেটটা ছুঁয়ে দেব। অতএব বন্ধুকে নিয়ে গেলাম দোকানে, চকলেট কিনলাম, এবং ফাঁক ফোকর দেখে যখন দেখছি কেউ নেই আশেপাশে, তখন তার ব্যালকনিতে চকলেটটা ছুঁড়ে মারলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় সে ডেফিনেটলি ব্যালকনিতে তো আসবেই এবং সে চকলেটটা পাবে। এবং সে কি চকলেটটা পেয়েছিল, সে চকলেটটা পেয়ে কতটা খুশি হয়েছিল নাকি রেগে গেছিল, এই সব গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, ব্রেকের উপরে যেটা নিয়ে কথা হচ্ছিল, তো যতটা বলেছিলাম চকলেটটা তো যথারীতি ব্যালকনিতে ছুঁড়ে বাড়ি চলে এসেছি। তখন তো শীতকাল ছিল, ব্যাডমিন্টন খেলতে যেতাম, এক্সাম শেষ হয়ে গেছিলো, সেদিন তো আর বাড়ি থেকে বেরোইনি। মানে চকলেটটা যে ব্যালকনিতে ছুঁড়ে মেরেছি, আশেপাশে দেখেছি কেউ দেখেনি, মানে অন্তত আমার যেই বন্ধু আমার সঙ্গে ছিল সেও দেখেছে আশেপাশে তাকিয়েছে, সঙ্গে কেউ নেই, কেউ দেখেনি, তো হালকা টেনশন তো হচ্ছিলই। পরের দিন আমি আর আমার সেই বন্ধু দোকানে গেছি ব্যাডমিন্টনের কক কিনতে। তখন শীতকাল ছিল, যাই হোক, মানে সেও দেখি গেছে, মানে টাইমিংটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আমি তো আর তাকাচ্ছি না অবস্থার দিকে, মানে আমার মনে হচ্ছিল যে তাকালি আমি কেসকে যাব। সে দেখি আমাকে দেখে মুচকে মুচকে হাসছে, খুব চাপের ব্যাপার। আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, কোনো রকম কেটে পড়তে পারলে বাঁচি সেই সময় দোকান থেকে, তো সে বুঝে গেছিলো কোনোভাবে। পরে তার সাথে কোনোভাবে কানেক্ট করিনি আর, বা এটা নিয়ে কোনো কথাও হয়নি, আজ অবধিও সেই মানুষটার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তো এগুলো মনে পড়লে ভীষণ মজা লাগে এই আর কি। মানে এরকম মজার মজার প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বারান্দা নিয়ে আড্ডার কোনো শেষ নেই, কিংবা বারান্দায় বসে আড্ডা উফ দারুণ। আর ওয়েদার যদি হয় শীত কিংবা বর্ষা, তাহলে তো জমে জাস্ট মাখন। কিন্তু মানে ব্যালকনিতে বসে আড্ডা মারার থেকেও আমার মনে হয় আমার সঙ্গে আপনার আড্ডাটা সব থেকে বেশি জমজমাট হয়। তাহলে কেমন লাগছে আমার আপনার এই যে আড্ডাটা রোজ হচ্ছে এবং আপনি আমাকে শুনছেন, সবটাই ভালো মন্দ যাই লাগুক না কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। তাহলে সময় বলছে এখন প্রায় শেষ, আজকে যেতে হবে, আজকের আড্ডাটা এখানেই থামাতে হবে। ভালো থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দে।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটতে রাস্তা।

ইতিহাস জানার জন্য প্রাচীন গ্রন্থগুলির অবদান সত্যি অনস্বীকার্য। আর সেই সমস্ত প্রাচীন গ্রন্থে যে লেখাগুলো থাকে, সেই লেখার পাঠোদ্ধার করাও কিন্তু ভীষণ কঠিন কাজ। এমন অনেক বই আছে যেই বইগুলোর পাঠোদ্ধার করতে গিয়ে বিশেষজ্ঞদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে এবং অনেক বছরের চেষ্টায় সেটা করা সম্ভবও হয়েছে। কিন্তু আজ আপনাকে শোনাবো এমন এক বইয়ের গল্প যেই বইয়ের পাঠোদ্ধার করা বিশেষজ্ঞদের পক্ষে আজও সম্ভব হয়নি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় বই নিয়ে, যেই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও তার যে লেখা এবং সেই বইতে যে অনেক ছবি রয়েছে তার কোনোটারই পাঠোদ্ধার করতে পারা যায়নি, এমনই কঠিন সেই বই। আর সেই জন্যই এই বই পৃথিবীর এমন এক রহস্যময় বই। সেই বইয়ের গল্প নিয়ে ফিরছি, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস।

0: অফিসের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

খুব সুন্দর একটি বই, যার পাতায় পাতায় ভরা রয়েছে লেখা, আর সেখানে সাজানো রয়েছে নানা রকমের নজর কাড়া সব ছবি। সত্যি এইরকম একটা বইয়ের কথা শুনলে নিশ্চয়ই মনে হচ্ছে যদি পড়া যেত এমন একটি বই, কিন্তু না, এখানেই লুকিয়ে রয়েছে রহস্য, কারণ আজও সেই বই রহস্যময়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা সেই বইয়ের কথা বলছি যা বোধহয় পৃথিবীর এমন একটি রহস্য যার সমাধান আজও করা সম্ভব হয়নি। এই যে বইয়ের কথা বলছি, এই বইতে খুব সুন্দর সুন্দর করে লেখা, ছবিতে যতই ভরা থাকুক না কেন, কারো পক্ষেই আজ অবধি তা পড়া সম্ভব হয়নি, কারণ 500 বছর ধরে শুধু চেষ্টাই চলছে, তার লেখা পাঠোদ্ধার করতে পারেননি বিশেষজ্ঞরা। এই বইয়ের গল্প নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক রহস্যময় বই নিয়ে যেই বইয়ের লেখা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বিশ্বে অনেক বই এরকম পাওয়া গিয়েছে যেটা পাঠোদ্ধার করাটা রীতিমতো কষ্টকর, কিন্তু এই যে বইটির কথা বলছি, এই বইটি 500 বছর ধরে চেষ্টা করেও বিশেষজ্ঞরা তার লেখা বা ছবির মানে কোনোটাই উদ্ধার করতে পারেননি। এই যে বইটির কথা বলছি, এই বইটি হাতে লেখা একটি বই, আর সেই বইটির কার লেখা তা নিয়ে অবশ্য অনেক মতভেদ রয়েছে। সবটাই অবশ্য অনুমান, তবে 1912 সালে এই বইটি পোল্যান্ডের এক বই বিক্রেতা উইলফ্রিড ভয়নেচ কেনেন, আর তারপর থেকেই এই বইটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। আর এই যে বইটি, সেই বইয়ের নামকরণও হয় সেই বিক্রেতার নাম অনুসারে, আর সেই জন্যই বইটির নাম হয় ভয়নেচ ম্যানুস্ক্রিপ্ট, যা আজও পৃথিবীর এক অন্যতম রহস্যময় বই হয়ে রয়ে গেছে। এই বইয়ের গল্প নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন সময় হয়েছে একটু গান শোনার। চলুন শুনে নি পরপর 3টে গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীতে এমন অনেক প্রাচীন বই পাওয়া গিয়েছে, অনেক প্রাচীন লেখা পাওয়া গিয়েছে, যা পাঠোদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিশেষজ্ঞদের। তবে অনেক বছর সময় লাগলেও কিছু লেখার মানে বুঝতে পেরেছেন তারা। কিন্তু আজ আমরা যেই বইটির কথা বলছি, সেই বইটির লেখা 500 বছরেও কেউ উদ্ধার করতে পারেননি, এমনই কঠিন সেই বইয়ের লেখা এবং তার যে ছবিগুলো, যার মাথা মুন্ডু কোনোটাই বোঝা যাচ্ছে না। আর সেই রহস্যময় বইয়ের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই বইটির কথা বলছি, সেই ভয়নেজ ম্যানুস্ক্রিপ্ট, সেই বইটিতে এমন কিছু প্রাণী, ফুল, ফল, গাছের ছবি রয়েছে যেগুলো কেউ কোনোদিন দেখেনি। আবার এগুলো কি তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এগুলিকে পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি, তাহলে সেগুলো কি তা পরিষ্কার নয় তাদের কাছে, বিশেষজ্ঞদের কাছে। আর সেখানেই কিন্তু রহস্য ঘনীভূত হয়। আর এই যে বইটির কথা বলছি, সেই বইটি কেন লেখা হয়েছে, কে লিখেছেন, কোন ভাষায় লেখা, কেন এমন সব আজব ছবি রয়েছে, তা নিয়ে কিন্তু রয়েছে নানা রকমের প্রশ্ন যার উত্তর আজও পাওয়া যায়নি। আমরা আজ সেই রহস্যময় বইয়ের গল্প শুনছি, তবে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আর সঙ্গে রয়েছি আমি আপনার বন্ধু অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক প্রাচীন বই নিয়ে যেই বইকে ঘিরেই রয়েছে রহস্য। কারণ এই বইয়ের যে লেখা, পাতায় পাতায় যে সুন্দর লেখা এবং সুন্দর সুন্দর সব ছবি, তার পাঠোদ্ধার এখনও বিশেষজ্ঞরা করে উঠতে পারেননি। আর সেই চেষ্টা 500 বছর ধরে চলছে, আর সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন, কে লিখেছেন, কেন লিখেছেন, কি বিষয় বা কি ভাষা, সব কিছু নিয়েই রয়েছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি, আর সেই জন্যই রহস্য আরও ঘনীভূত হয়েছে। আর সেই বই, সেই বইয়ের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান, এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানি ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানি ভাত ঘুম। বাঙালি মানি ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানি ইলিশ চিংড়ি ডিবেট। বাঙালি মানি মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা .com এ।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মানা।
1: আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, only on radiobanglanet.com।

আমাদের জীবনে সব থেকে ভালো সময় কোনটা বলুন তো? আগে হ্যাঁ, একদম ঠিক বলেছেন, আমাদের শৈশবটা। আমাদের শৈশব, আমাদের চাইল্ডহুডটা এতটা মিষ্টি, এতটা রঙিন যে সেটা সারা জীবন আমাদের মনের মধ্যে গাঁথা থাকে। আর আজকে সেই রঙিন শৈশবকে নিয়েই আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেব। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি হয়ে উঠতে চলেছে রঙিন শৈশবকে নিয়ে। আমাদের প্রত্যেকের শৈশবই অত্যন্ত রঙিন ছিল, কিন্তু তার মধ্যে কয়েকজনকে আমি জানি এবং তাদের কিছু ছোটবেলাকার ইনসিডেন্ট জানি যেগুলো কি না সিরিয়াসলি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকেরই ছোটবেলাটা কতটা রঙিন ছিল। তো সেই রঙিন শৈশবের কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডা সফরটা জমে উঠবে, কিন্তু সবই জমে উঠবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, সে আমার এক চেনা পরিচিত দাদা এবং তার অত্যন্ত পছন্দের একটি কার্টুন, একটি কমিক ক্যারেক্টার ছিল অরণ্যদেব। আর সেই অরণ্যদেব সাজতে গিয়ে সে একটা অদ্ভুত কাণ্ড করেছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রঙিন শৈশবকে নিয়ে। তো আমার দাদার এই ঘটনাটা কিন্তু সিরিয়াসলি অসাধারণ। ব্যাপারটা হচ্ছে, তার খুব পছন্দের কমিক ক্যারেক্টার ছিল অরণ্যদেব এবং সে অরণ্যদেব সাজতে গিয়ে নিজের ঠাকুমার একটা বেগুনি রঙের শাড়ি একদম ফর্দাফাই করে দিয়েছিল। যদিও তারপরের ফলটা কী হয়েছিল বুঝতেই পারছেন, কিন্তু এই ঘটনাটা শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে কতটা রঙিন ছিল বলুন তো আমাদের সেই সময়কার শৈশবটা। তো রেডিও বাংলানেট ডট কমে এই রঙিন শৈশবকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।